0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 13ই ভাদ্র, 14ই রবিউল আউয়াল, 28শে আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু, চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4000 SI, 4000 সার্জেন্ট ও 10000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে 390, এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি, প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত বাংলাদেশ। এবং ডারউইনে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টে আজ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদের বৈঠক শুরুর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তৃতীয় অধিবেশনের সময়কাল নির্ধারিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারি ছুটির দিন এবং আগামী 31শে আগস্ট ও 1লা সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল 3টায় অধিবেশন বসবে এবং আগামী 10ই সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হবে। বৈঠকে উন্নয়নের মধ্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, বিরোধী দলের উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম অংশগ্রহণ করেন। এদিকে সংসদের নিয়মিত কার্যক্রম, মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাদুল আহমদ বলেন, রামিসা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা তা দেশের বর্তমান অবস্থা বিবেচনা করলেই জানা যায়।
3: আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান বাংলাদেশে। আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা, 48 ঘন্টা, ক্ষেত্র মতো 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে।
1: সালাদুল আহমদ সংসদকে জানান, পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4000 SI, 4000 সার্জেন্ট ও 10000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের। মব সহিংসতায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, সহিংসতা বা গণপিটুনের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। সহিংসতা ছড়াতে পারে এমন সন্দেহভাজন এলাকাগুলোতে নিয়মিত তল্লাশি ও নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্য কোনো দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত 7ই আগস্ট 2026 মক্কা চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের দৃষ্টিতে তিন দেশের এই উদ্যোগ ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
4: এই প্যাক্ট তিনটি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগে ভালো মন্দ এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত একটি সেই সময়টি এখনো আসেনি।
1: ডক্টর খলিল রহমান বলেন, বর্তমান সরকারের স্বাবলম্বী ও সুদৃঢ় পররাষ্ট্রনীতির সুবাদে বিশ্ব দরবারে বাংলাদেশ বিগত 15 বছরের দুর্বল কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অধিবেশনের শুরুতে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। স্পিকার এ শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদ সদস্যবৃন্দ এ উপলক্ষে 1 মিনিট নীরবতা পালন করেন। এছাড়া সংসদের পূর্ববর্তী অধিবেশনের শেষ এবং চলমান অধিবেশন শুরু পর্যন্ত দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে আরও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সংসদে গতকাল মানবাধিকার সুরক্ষা জোরদার, গুমকে ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত ও দণ্ডনীয় করা এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগ দখলের অধিকার প্রবর্তনের লক্ষ্যে 3টি বিল উত্থাপন করা হয়। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল 2026 উত্থাপন করেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 সংসদে উত্থাপন করেন। এর আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি গতকাল বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত রাষ্ট্রপতির দরবারে এই অঙ্গীকার ব্যক্ত করেন।
5: আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সবকিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিই এবং আমার জন্য কোন রাগ বিরাগ অনুরাগ কোনো কিছু জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ।
1: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জনগণের অর্থে সরকারি সম্পদ এবং অন্যান্য সুযোগ সুবিধা পরিচালিত হয়, তাই এসব সম্পদের সঠিক, দায়িত্বশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে পালন করার আহ্বান জানান।
5: বঙ্গভবনের আভ্যন্তরীণ তথ্য, দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়।
1: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে এর প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জন আস্থা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ নির্বাচন কমিশনের 4 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সার্বিক কার্যক্রম, বিশেষ করে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতি, এনআইডি সংশোধন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের এনআইডি সেবাসহ বিভিন্ন বিষয়ের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে আসন্ন স্থানীয় সরকার সহ অন্যান্য সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার ব্যাপারে তাঁর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। এর আগে তিনি নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। CEC বলেন, জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনও সমান পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে পরিচালনা করতে কমিশন আগ্রহী। তফসিল ও ভোটের সময়সূচি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে এবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচনও 90 দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 2টি নির্বাচনের সময় যাতে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করতে সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে, তবে নির্বাচন শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট 12 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল জার্মানির রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব এবং ইউরোপ উইং এর প্রধান ডক্টর রোকসানা তারান্নুম এবং জার্মান সরকারের পক্ষে জিআইজেড এর কান্ট্রি ডিরেক্টর মার্ক গুম্বার্ট নিজ নিজ পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পে 5 মিলিয়ন ইউরো বা প্রায় 71 কোটি 52 লাখ টাকা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধি দুটি প্রকল্পে 7 মিলিয়ন ইউরো বা প্রায় 100 কোটি 12 লাখ টাকা অনুদান আসবে। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প দুটির লক্ষ্য। দেশের 64টি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল মন্ত্রী পরিষদের এক প্রজ্ঞাপনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের নামের বিপরীতে জেলা বণ্টন করে দেওয়া হয়েছে। এর মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পেয়েছেন জামালপুর ও কিশোরগঞ্জ জেলার দায়িত্ব। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত। এর মধ্যে মির্জা আব্বাসকে পৃথক 15 মামলায় ও আমির খসরুকে এক মামলায় খালাস দেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। রংপুর জেলায় স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ গতকাল তার নিজ কার্যালয়ে মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধ তাদের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এ বিষয়ে এখন শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির একটি প্রতিবেদন।
7: রংপুরের চাঞ্চল্যকর 4 হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার নিজ কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ। ময়নাতদন্তের প্রতিবেদনে চক্রবর্তী পরিবারের 4 সদস্যের মৃত্যু শ্বাসরোধের কারণে ঘটেছে বলে জানান রংপুর মেট্রোপলিটন কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ। এছাড়াও ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানানো হয়।
8: ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। আর যে 2 জন নারী ভিকটিম আছেন, আগামী চক্রবর্তী এবং প্রীতিলতা চক্রবর্তী, আমি উনাদের প্রতি সম্মান রেখে, মৃতদের প্রতি সম্মান রেখে বলছি যে উনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই।
7: পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দক্ষিণগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও শিক্ষক গণপতি চক্রবর্তীর জমি ক্রয় নিয়ে অভিযুক্ত সিদ্ধার্থের স্বজনদের মধ্যে বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
8: যে কেয়ারটেকার বিদ্যুৎ দাস, বিদ্যুৎ দাস শ্মশানের গার্ড, সে একাই থাকে শ্মশানে। বিদ্যুৎ দাসের সাথে আমরা কথা বলেছি, তিনিও কোর্টে 164 জবানবন্দি দিয়েছেন। পূর্বপুরুষদের জমি সম্ভবত যেটা একটা শোনা গেছে একটু বেশি মূল্যে কেনা হয়েছিল, ওই জমি কেনাটা হয়তো তারা বা তাদের বংশরা শরিকরা তারা ওটা ভালোভাবে নেয় না, তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, সেদিকটা আমরা দেখতেছি।
7: গত শনিবার রংপুর নগরীর মাছুয়াপাড়ার বাড়ি থেকে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।
6: মহাকাশ প্রেমীদের জন্য আজ একটি বিশেষ দিন। মহাকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা, প্রায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদের প্রায় 96.3% অংশই পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে, ফলে খালি চোখেই দেখা মিলবে এক অদ্ভুত লালচে বা তামাটে চাঁদের। দুর্লভ এই দৃশ্যটি কিভাবে এবং কোথা থেকে দেখা যাবে তা নিয়ে বিস্তারিত শুনুন বিশেষ প্রতিবেদনে।
9: সূর্য, পৃথিবী আর চাঁদ, তিন মহাজাগতিক বস্তুর একই সরলরেখায় চলে আসার এক অপূর্ব দৃশ্য দেখতে যাচ্ছে বিশ্ববাসী। পূর্ণিমা তিথিতে পৃথিবীর গাঢ় ছায়ার মধ্য দিয়ে অতিক্রম করবে চাঁদ, ফলে চাঁদের বিশাল অংশ ঢাকা পড়ে তৈরি হবে এক দুর্লভ দৃশ্যপট। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি সম্পূর্ণ গ্রহণ না হলেও একে প্রায় পূর্ণ গ্রাস বলা চলে। চাঁদের প্রায় 96% আবৃত থাকবে পৃথিবীর ছায়ায়, আর বাকি মাত্র 4% অংশ সূর্যের আলো পাবে। বায়ুমণ্ডলের আলোর প্রতিফলনের কারণে এ সময় চাঁদকে লালচে বা তামাটে রঙের দেখাতে পারে, যা ব্লাড মুন নামেও পরিচিত। অ্যান্টার্কটিকা, পশ্চিম ভারত মহাসাগর, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর ও পলিনেশিয়া অঞ্চলে দেখা যাবে এই দুর্লভ দৃশ্য। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রহণের পুরো প্রক্রিয়াটি প্রায় 5 ঘন্টা 38 মিনিট স্থায়ী হলেও এর দৃশ্যমান মূল অংশটি দেখা যাবে প্রায় 3 ঘন্টা 18 মিনিট। উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকা অঞ্চল থেকে এটি সবচেয়ে স্পষ্ট দেখা যাবে। তবে গ্রহণটি দিনের বেলা হওয়ায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে সরাসরি এই দৃশ্য দেখা যাবে না। বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ সরাসরি দেখা না গেলেও বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থার অনলাইন প্ল্যাটফর্ম ও লাইভ টেলিস্কোপ স্ট্রিমিং এর মাধ্যমে ঘরে বসেই এই মহাজাগতিক দৃশ্যটি উপভোগ করতে পারবেন দর্শকরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে 390 জনে পৌঁছেছে। এরই মধ্যে এই অঞ্চলে ফের বন্যার সংখ্যা দেখা দিয়েছে। এ ঘটনায় 1400 বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার থেকে শুরু হওয়া এই বন্যায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে, রাস্তাঘাট জলমগ্ন হয়েছে এবং সেতু ভেসে গেছে। নেপাল ও তিব্বতে উদ্ধারকর্মীরা দুর্গতদের উদ্ধারে হিমশিম খাচ্ছে। নেপাল জানায়, নিখোঁজদের মধ্যে 100 বিদেশি নাগরিক রয়েছেন। এর মধ্যে 288 জন ভারতীয়, 127 জন নেপালি, 65 জন মার্কিন, 33 জন ব্রিটিশ এবং প্রায় 100 জন চীনা পর্যটক রয়েছেন। নিখোঁজদের মধ্যে বহু পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যও আছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, নেপালে দুর্গত এলাকায় খাদ্য সহায়তা ও উদ্ধার কর্মীদের পাঠানো হচ্ছে। কর্মকর্তারা নেপালের এই ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের টেলিফোনে আলাপের পর সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, সেখানে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়াতেও প্রস্তুত রয়েছে সরকার। ডক্টর খলিলুর রহমান বলেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশটি এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ করছে। তিনি বলেন, এই দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া মাত্রই ঢাকাকে অবিলম্বে তা জানানোর জন্য নেপালি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে নেপালে ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল এক সরকারি বিবৃতিতে বলা হয়, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, পানির পাত্র এবং মৃতদেহ রাখার ব্যাগ। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় 1:30 শুরু হবে। এদিকে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে আটটি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:39 এবং সূর্য অস্ত যাবে 6:21। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু, চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4,000 এসআই, 4,000 সার্জেন্ট ও 10,000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আগামী মাসে স্থানীয় সরকার নির্বাচনের তাফসিল ঘোষণা করা হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। খবর শেষ হলো। আমাদের
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
11: সবার সাথে 90.4

0: শান্তি নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন।
0: তারপর?
1: পাবেন।
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199966।
1: বাইজা বুঝা তামাত।

আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: destination, এক স্টেশন।
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
2: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
3: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
2: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: Shun Chen Taka FM 90.4. খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 94.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

৩৫ টাকা রিচার্জে ৩৬ মিনিট বোনাস। ৩১ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ৩৬ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ৩৬ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে ০৯৬১১৯৯৯৬৬৬

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

Vaccination, Act Station. Time check. এখন সময় দুপুর 12টা।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: guess I'm a bad liar.
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
2: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 94.4

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
0: 999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: 90.4 FM. খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলেন কিন্তু।

31 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। বাইজা বুঝা তামাত্তা।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন, আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: Destination, X Station.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন।
1: একটু জানতে কল করুন 09611999666।
2: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা এফ

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। ৩৬ টাকা রিচার্জে ৩৬ মিনিট বোনাস। ৩১ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ৩৬ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ৩৬ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: Shun Chen, Taka FM 90.4.

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন।
3: আইপি ফোন অ্যাপ, আম্বার আইটি।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

أشهد أن محمد رسول الله. أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছে
2: কই
1: ঢাকা এফএম টিউন করেন,
2: তারপর
1: পাবেন
2: কি
1: শান্তি
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?

সেক্টরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, আম্বার আইটি আইপিফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপিফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Ax Nation, Ax Station.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
2: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা এফএম 90.4।
3: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: ঢাক এফএম 90.4
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় খুলতে যাচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি এ থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর বুধবার। আইন পেশার সফলতায় অর্থের পিছনে না ছুটে দক্ষতা অর্জনে নবীন আইনজীবীদের আহ্বান জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে, মন্তব্য সমাজ কল্যাণ মন্ত্রীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তি স্বাক্ষর বুধবার। আইন পেশার সফলতায় অর্থের পিছনে না ছুটে দক্ষতা অর্জনে নবীন আইনজীবীদের আহ্বান জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে, মন্তব্য সমাজ কল্যাণ মন্ত্রীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশির দেশে দাফন সম্পন্ন। চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে 5 শিশুর মৃত্যু। নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 547, নতুন করে বন্যার ঝুঁকি কমে যাওয়ায় উদ্ধার অভিযান পুনরায় শুরু। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক দলকে 3 উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্য থেকে প্রতিদিন 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহ দেখিয়েছে চীন। সিটি কর্পোরেশনের জায়গা ভাড়া নিয়ে সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা

0: স্বপ্না দেশটির। এ বিষয়ে আগামী বুধবার বেইজিংয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ঢাকা শহরে প্রতিদিন তৈরি হয় প্রায় 7-8 হাজার টন বর্জ্য, যার বড় একটি অংশের শেষ ঠিকানা সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ড। মানুষের তৈরি এসব বর্জ্য মানুষেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এসব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বহুদিন থেকে চেষ্টা চলছে, অবশেষে তাতে সায় দিয়েছে চীন। সিটি কর্পোরেশনের জায়গা ভাড়া নিয়ে চীন বিদ্যুৎ কেন্দ্র বানাবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
2: উত্তর সিটি কর্পোরেশনের ওয়েস্ট এনার্জি প্রজেক্ট তাদের দেশের কোম্পানি করছে, সেখানে সিএমইসি কোম্পানি অলরেডি তারা কার্যক্রম শুরু করেছে এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ ওখান থেকে দিবেন। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে, আমি নিজে সেখানে যাচ্ছি আগামী 2 সেপ্টেম্বর।
1: পরিকল্পনা অনুযায়ী বর্জ্য থেকে প্রতিদিন 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রতি ইউনিট 25 টাকা দরে সেই বিদ্যুৎ কিনবে সরকার। দাম তুলনামূলক বেশি হলেও বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় এর সুফল দেখছেন সংশ্লিষ্টরা।
2: মানে 25 টাকা ইউনিট, এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনা গুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে, এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দু মাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। তা আমাদের তো ময়লা আবর্জনা একটা বড় বোঝা এই জাতির জন্য, ঢাকা শহরের জন্য।
1: বাড়তে থাকা বর্জ্য ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম।
3: এখানে একটা বিষয় সেটা হলো যে আমাদের যে গার্বেজ গুলো তৈরি হচ্ছে সেটা তো আমরা যে জমিয়ে রাখছি স্তূপ করে, আমাদের তো প্রচুর জমি নেই, সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে যেখান থেকে মিথেন ইমিশন হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, আর এই গার্বেজ ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটাও একটা দেখার বিষয়, কারণ বেড়ে যাচ্ছে, এটা কিভাবে ম্যানেজ করবে। তো সেক্ষেত্রে এটা তো আমাদেরকে অল্টারনেট অপশনে যেতে হবে, সেক্ষেত্রে এটা বিদ্যুৎ জেনারেট করবে সেটা ঠিক আছে, আমাদের কাজে লাগবে।
1: সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বর্জ্যের বোঝা কমিয়ে বিদ্যুৎ উৎপাদনে আমিনবাজারের এই উদ্যোগ হতে পারে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি আজ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী ল গ্র্যাজুয়েটদের মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও তাদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে। তিনি আজ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, একটি পরিবারের মেয়েরা যদি শিক্ষিত ও কর্মক্ষম হয় তাহলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। চীন বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ চীনের জিয়াংসি প্রাদেশিক সরকার এবং জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটি আয়োজিত চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া এবং চীনের পক্ষে জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটির প্রফেসর ঝেং পেং ইউ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সম্মেলনে বক্তৃতাকালে শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত কারিগরি শিক্ষা ও আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক শিক্ষা ও কর্মসংস্থানমুখী শিক্ষায় বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে অর্থনৈতিক সুযোগে পরিণত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সম্মেলনে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্ল্যাটফর্মগুলো হল চীন বাংলাদেশ ভোকেশনাল টিচার্স ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। দেশের উন্নয়ন ও দেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি আজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় এক মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সবাই দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছে। এখন দায়িত্ব হল এই অর্জনকে সুরক্ষা করা এবং নতুনভাবে দেশকে গড়ে তোলা। রংপুর মেট্রোপলিটন পুলিশ আরপিএমপির নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশিদ বলেছেন, রংপুরে একই পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ডের আসল কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তিনি আজ আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। আরপিএমপি কমিশনার বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণ বিশ্লেষণের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, তদন্ত প্রক্রিয়ায় সব ধরনের প্রয়োজনীয় কারিগরি ও গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,170 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। দেশে আবারও দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ, তবে আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এই রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। ডেঙ্গু হলে কি করণীয় তা নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন।
4: তীব্র জ্বর, শরীর ও মাথায় প্রচণ্ড ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দানা বা র্যাশ, এগুলোই ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ। চিকিৎসকদের মতে ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তের NS1 পরীক্ষা করানো জরুরি। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু হলে সবচেয়ে বড় ঝুঁকি হল ডিহাইড্রেশন বা পানিশূন্যতা এবং প্লাটলেট কমে যাওয়া। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী বলেন, অনবরত বমি হওয়া, মাড়ি, নাক বা ত্বক দিয়ে রক্তক্ষরণ, তীব্র পেটে ব্যথা এবং চরম ক্লান্তি বা প্রস্রাব কমে যাওয়ার মতো বিপজ্জনক লক্ষণ দেখা দিলে রোগীকে এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে নিতে হবে।
5: উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগীরা আছেন, তাদের যদি ডেঙ্গু হয় তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যেমন যারা গর্ভবতী, যাদের বয়স 65 বছরের বেশি, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, যারা ক্যান্সারের পেশেন্ট, যারা এই মুহূর্তে কেমোথেরাপি পাচ্ছেন, যাদের জটিল কিডনি রোগ আছে, যারা ডায়ালাইসিস পাচ্ছেন, যথা যারা কিছুদিন আগে ট্রান্সপ্লান্ট হয়েছে, এই ধরনের রোগীরা যদি ডেঙ্গু আক্রান্ত হন অবশ্যই তিনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
4: ডেঙ্গুর কোনো সুনির্দিষ্ট অ্যান্টিবায়োটিক বা ঔষধ নেই। এই বিশেষজ্ঞ আরো বলেন, জ্বর কমানোর জন্য কেবল প্যারাসিটামল ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন বা অন্য কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না, এতে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়।
5: লক্ষণ ভিত্তিক চিকিৎসাগুলোই আমরা বেশি দিয়ে থাকি। প্রত্যেক রোগীকেই অবশ্যই বেশি বেশি করে তরল খাবার, তরল পানীয় পান করতে হবে এবং জ্বরের জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে। কোনো ধরনের কন্ট্রাইন্ডিকেশন না থাকলে আমরা 2 করে প্যারাসিটামল 6 ঘন্টা পরপর দেই এবং অনেক সময় যদি বেশি সর্দি থাকে, কাশি থাকে, অনেক সময় আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করি। কিন্তু এর বাইরে কোনো ব্যথার ওষুধ বা স্টেরয়েড জাতীয় ওষুধ বা কোনো অ্যান্টিবায়োটিক এগুলো মোটেই খাওয়া উচিত নয়।
4: ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রধান চিকিৎসা হলো প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ। এ সময় রোগীকে সাধারণ পানির পাশাপাশি খাবার সেলাইন, ডাবের পানি, লেবুর শরবত এবং পুষ্টিকর তরল খাবার খাওয়াতে হবে। সেই সাথে রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। ডেঙ্গু নিয়ে ভয় না পেয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। সামান্য অবহেলা কিংবা ভুল ওষুধ সেবন ডেকে আনতে পারে বড় বিপর্যয়। তাই লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সাফল্য কামনা করেছেন। এক অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে আজ রুশ দূতাবাস জানায়। ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ঢাকা শোভাযাত্রা। হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে শোভাযাত্রাটি পুরনো ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক

0: ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, বাহন ও নগর জীবনের নানাবিধ অনুষঙ্গ বড় ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রা শেষে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, ঢাকার ইতিহাস ঐতিহ্যকে নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে মাসব্যাপী হৃদয়ে ঢাকা 416 উৎসবের আয়োজন করা হয়েছে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশীর দাফন সম্পন্ন হয়েছে। আজ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে। নিহত 9 জনের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। উল্লেখ্য, গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 16 বাংলাদেশি। তাদের মধ্যে 9 জনের পরিচয় শনাক্তের পর তাদের মরদেহ দেশে আনা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আজ বেলা 1টার দিকে নদীতে গোসল করতে নামে বেশ কিছু শিশু। গোসলের এক পর্যায়ে 5 শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা একে একে 5 শিশুর মরদেহ উদ্ধার করে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 547 জনে দাঁড়িয়েছে এবং নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শত শত মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেপালি কর্মকর্তারা জানান, আরও 100 জনের বেশি বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। এর আগে তারা জানিয়েছিলেন 500 বেশি নিখোঁজ রয়েছে। একটি উপচে পড়া হ্রদের ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য বলে মনে হওয়ায় এবং নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কা কমে আসায় নেপাল ও চীন আজ বন্যা বিধ্বস্ত হিমালয়ে কিছু সময়ের জন্য স্থগিত রাখা উদ্ধার অভিযান পুনরায় শুরু করেছে। এদিকে রেডক্রস নেপাল তিব্বত সীমান্তে আঘাত হানা বিধ্বংসী আকস্মিক বন্যা ও ভূমিধ্বস মোকাবেলায় $3,10,00,000 জরুরি সহায়তার আবেদন জানিয়েছে। এই আবেদনের অর্থ স্থানীয় নেপাল রেডক্রস দলের কার্যক্রমকে আশ্রয়, নগদ অর্থ, গৃহস্থালীর ত্রাণ সামগ্রী, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক এবং পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপনে সহায়তা করবে। এছাড়াও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বন্যায় তিব্বতে এ পর্যন্ত 5 জন নিহত ও 558 জনের বেশি নিখোঁজ রয়েছেন। ইরানের নিরাপত্তা প্রধান হোসেন রেজাই বলেছেন, মধ্যস্থতাকারীদের অনুরোধের প্রেক্ষিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরান শর্তাবলীর একটি তালিকা তৈরি করেছে। ইরান আরও বলছে, জলপথটি পুনরায় খোলার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই দাবিগুলো পূরণের জন্য প্রথমে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এদিকে যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ পুনরায় শুরু হবে বলে আন্তর্জাতিক আশাবাদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি তেহরানে হরমুজ প্রণালীর ভবিষ্যৎসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন। মার্কিন সরকারের একটি সূত্র জানায়, ইরান ওমান চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই। সূত্রটি আরও বলেছে, হরমুজ প্রণালী খোলা আছে, মাইনমুক্ত করা হয়েছে, কোনো আলোচনা নির্ধারিত হয়নি এবং নৌ অবরোধ বহাল রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের উচ্চ প্রতিনিধি নিকোলাই নাদেনভ সতর্ক করে বলেছেন, বোর্ড কর্তৃক প্রস্তাবিত গাজায় শান্তি রোডম্যাপ সমুন্নত রাখতে ব্যর্থ হলে সেখানকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে এবং নতুন করে যুদ্ধ শুরু হতে পারে। দক্ষিণ সুদানে গতকাল সশস্ত্র গবাদি পশু লুটেরাদের হামলায় অন্তত 49 জন নিহত ও 33 জন আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ইউনিটি রাজ্যের লুটেরারা প্রতিবেশী ওয়ারাপ রাজ্যের পশুপালক সম্প্রদায়ের ওপর এই হামলা চালায়। আজ দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। দক্ষিণ সুদানে বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের মধ্যে সহিংসতা একটি সাধারণ ঘটনা। সেখানে গবাদি পশুর সীমিত চরণভূমি ও পানির উৎস নিয়ে পশুপালকরা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়। সাধারণ মানুষের হাতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র থাকায় এই সহিংসতার মাত্রা আরও তীব্র হয়ে উঠেছে। ওয়ারাপ রাজ্যের তথ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন এবং সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। পিতা পঞ্চম হ্যারল্ডের মৃত্যুর পর রাজা অষ্টম হাকন নরওয়ের সিংহাসনে আরোহণ করেছেন। হ্যারল্ড 35 বছর সিংহাসনে ছিলেন। তিনি আজ 89 বছর বয়সে অসলোর জাতীয় হাসপাতালে মারা যান। সেখানে তিনি একটি বিরল রক্তরোগের চিকিৎসা নিচ্ছিলেন। প্রয়াত রাজা

0: একজন জনপ্রিয় নেতা ছিলেন এবং নরওয়ের রাজতন্ত্রকে আধুনিকরণের কৃতিত্ব তাকেই দেয়া হয়। তিনি প্রথা ভেঙে একজন সাধারণ নারী সোনিয়াকে বিয়ে করে রানীর মর্যাদা দিয়েছিলেন। এদিকে প্রাসাদের কাছে একটি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং তার মৃত্যুতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস গভীর সমবেদনা জানিয়েছেন। ইউরোপীয় নেতারা নরওয়ের প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। নতুন রাজা হাকন রাজধানীর রাজপ্রাসাদে সরকারের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি কালো সামরিক পোশাক পরিহিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ সেমিফাইনালে উঠেছে। আজ রাউন্ড রবিন লিগ পর্বে বাংলাদেশ হাই পারফরমেন্স তাদের শেষ খেলায় তিন উইকেটে নর্দার্ন টেরিটরিকে পরাজিত করে। নর্দার্ন টেরিটরি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। জবাবে বাংলাদেশ ১৮ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৪৪ রান সংগ্রহ করে। দিনের অন্যান্য ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ৭ উইকেটে হোবার্ট হ্যারিকেন্সকে এবং এডিলেইড স্ট্রাইকার্স ৭ উইকেটে হায়দ্রাবাদ কিংসম্যানকে পরাজিত করে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে থাইল্যান্ড এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুই ওভারে বিনা উইকেটে ১১ রান করেছে। আগামী সোমবার বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে ৮টি দেশ অংশ নিচ্ছে। এদিকে লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৪ উইকেটে ৮৬ রান করেছে। এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৯০ রান করে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় খুলতে যাচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। সাভারের আমিন বাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি এ থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর বুধবার। আইন পেশার সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে নবীন আইনজীবীদের আহ্বান জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে, মন্তব্য সমাজকল্যাণ মন্ত্রীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দেশে দাফন সম্পন্ন। চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু। নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭, নতুন করে বন্যার ঝুঁকি কমে যাওয়ায় উদ্ধার অভিযান পুনরায় শুরু। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক দলকে তিন উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। খবর শেষ হল।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: ঢাকা FM 90.4
3: সারা দেশে
2: সবার সাথে।

0: 90.4 FM.
1: Time check. এখন সময় রাত 9টা।

0: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের এই আয়োজনটি নিয়ে। আয়োজনটি হচ্ছে ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএম স্যার প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। এবং স্যার কিন্তু আমাদের সঙ্গে এখন আছেন এবং অনেকের প্রশ্ন থাকে, তো আমরা সেই প্রশ্নগুলো স্যারের কাছ থেকে আজকে তার কাছ থেকে সেই প্রশ্নগুলো করার মাধ্যমে তার উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যারকে স্ক্রিনে স্বাগত জানাতে চাই আমি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ইনভিটেশন খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। এটিএমস পরিবারের পক্ষ থেকে ঢাকা এফএম এর পুরো পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনছেন দেখছেন তাদেরকে বলবো দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছে। এবার তো প্রায় 24 বছর হতে লাগলো, তো 24 বছর মানুষ গড়ার কাজ করছি আলহামদুলিল্লাহ। এবং আপনি বুঝছেন এই এই দারিদ্র পীড়িত এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে চেষ্টা করে যাচ্ছি, হালাল ভাবে যেন একটু ভালো ইনকাম করতে পারে, দেশে বা দেশের বাইরে একটু ভালো থাকতে পারে, সেজন্য যেটা করছি ইংলিশ শেখানোর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এবং পাশাপাশি বিদেশে উন্নত দেশে, ইউরোপ, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, উন্নত দেশে কিভাবে একটা মানুষ বৈধভাবে যেতে পারে মধ্যবিত্ত পরিবার থেকে, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, যার লেখাপড়া আছে সে যেন স্টুডেন্ট ভিসায় যেতে পারে, স্কলারশিপ নিয়ে যেতে পারে বা স্টুডেন্ট ভিসায় যেতে পারে এবং ওখানে কাজের সুযোগ পায়, স্থায়ী হতে পারে। এবং পাশাপাশি যারা লেখাপড়া করেনি তেমন বা বয়স বেশি হয়ে গেছে, তাদের স্টুডেন্ট ভিসা যাদের যাওয়া সম্ভব না, তাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, যারা কাজের ভিসা নিয়ে, যারা বিদেশে ইউরোপে যেতে পারে, সেই সুযোগ সবকিছু নিয়ে, অর্থাৎ শিক্ষিত এবং অশিক্ষিত হোক, তার জীবনের প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা কিন্তু বাঞ্ছনীয় এবং স্বপ্ন দেখাটা ভ্যালিড। আমি মনে করি প্রত্যেকটা মানুষের স্বপ্নটা এটা সত্যি, এবং স্বপ্নটা কিন্তু আমরা যা দেখি তার থেকে অনেক বড় হতে পারে, কিন্তু আমরা স্বপ্ন দেখতেই অনেক সময় জানি না। আমি এই জন্য বললাম শিক্ষিতরাও যেমন ইউরোপে যেতে পারে, লেখাপড়া তেমন জানেনি বা করেনি, তার সুযোগ হয়নি, তেমন ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, সেও কিন্তু একটা বড় সুযোগ পেতে পারে, ওই একই দেশে যেতে পারে ইনশাল্লাহ। তো এই সবকিছু নিয়ে কাজ করছে দীর্ঘ প্রায় 24 বছর। এবং আজকে যারা শুনছেন তাদেরকে বলবো আপনি স্পেসিফিক প্রশ্ন করুন, যেহেতু ঢাকা এফএম প্ল্যাটফর্ম প্রশ্ন করতে পারছেন, এটা একটা এই মুহূর্তে আপনি অ্যান্সারও পাবেন ইনশাল্লাহ। তো সেখানে আপনার উচিত হচ্ছে আপনার বয়সটা বলবেন, আপনার নামের সাথে সাথে অবশ্যই আপনার কি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে বলবেন, না থাকলে সেটাও বলবেন। লেখাপড়া যেমন অনেকে করেনি, মনে করেন সে ম্যাট্রিক পাস করেছে বা ইন্টার পাস করেছে, অনার্স পাস করেছে, কত সালে জিপিএ কত, এটা সে কিছুই করেনি, তারও তো একটা কিছু থাকে যে আমি হ্যাঁ ক্লাস 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত পড়েছি। হ্যাঁ, এইসব কিছু যদি উল্লেখ করেন তাহলে ইনশাল্লাহ আজকেই আপনার স্বপ্ন পূরণের সঠিক সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ, এই অনলাইনে, এই লাইভে ইনশাল্লাহ।
0: ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ স্যার। আমরা এর মধ্যে আসলে অনেক অনেক এসএমএস পাই, আমাদের বন্ধুরা আসলে অনেক প্রশ্ন করে থাকেন তাদের ক্যারিয়ার নিয়ে এবং আপনার স্বর্ণাপন্ন হতে চান। তো আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে যারা এখন এই মুহূর্তে শুনছেন শুধু তাদেরকে বলবো যে আপনারা কিন্তু চাইলে এখন আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, সেখানে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন এই আয়োজনটি, এবং সেখানে অন্যের প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনি উপকৃত হতে পারেন। এমনও হতে পারে যে আপনার প্রশ্নটি রয়ে গেছে, সেই প্রশ্নটি আরও একজন করে ফেলেছে, আপনি নতুন আরেকটা প্রশ্ন করতে পারবেন, মানে একাধিক প্রশ্ন আপনি কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে ফেসবুকের facebook.com/ilovedhakafm। স্যার আমাদের সঙ্গে আছেন, স্যার আমি একে একে প্রশ্নে চলে যাচ্ছি, আপনার সামনে উপস্থাপন করছি। আমাদেরকে শ্যামল লিখেছিলেন, স্যার আমি এবার এইচএসসি এক্সাম দিয়েছি, আমার ইচ্ছা আমি ইউরোপের কোন দেশে পড়ালেখা করতে চাই, আমাকে কি কি করতে হবে, আমি রংপুরে থাকি।
1: শামিম না
0: শ্যামল,
1: শ্যামল তোমার জন্য শুভকামনা, প্রথম প্রশ্ন তোমার, এবং তুমি রংপুর থেকে বলছো, তুমি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো এবার এইচএসসি। আমি একটু বলে রাখি এইচএসসির সাথে সমান কিন্তু মাদ্রাসা থেকে আলিম, অনেকে মনে করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া যায় না, বললে আসলে বা মিসকনসেপশন মানুষের মধ্যে বা আমাদের না জানার কারণে আমরা ট্রাই করি না। যেমন ঠিক এইচএসসি, যেমন তুমি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছ, ঠিক আলিম যারা মাদ্রাসা থেকে দাখিল আলিম, এবং তারপরে যারা ডিপ্লোমা কোর্স করেছে, কারিগরি থেকে এইচএসসি পাস করেছে, হ্যাঁ, তাদের প্রত্যেকেরই সুযোগ ইউরোপে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, বিভিন্ন জায়গায়। আপনি অবাক হবেন ওর জন্য যেন ইউরোপের সুযোগের কথা বলছে, শুধু লাগবে আইএলটিএস। এখন আপনি বলতে পারেন স্যার সে তো ইংলিশে দুর্বল, রংপুরে থাকে, আপনি তো বলছেন ঢাকা থেকে, তো ঢাকাতে এটিএম আছে যা সততার চাদর মোড়ানো, তো ঢাকাতে সে আসতে পারবে না, বা অত দূর থেকে এসে সে কিভাবে করবে? তার জন্য আমরা কি করেছি, এখানে আবাসিক ব্যবস্থা করেছি, থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, যাতে সেখানে এই ব্যবস্থাটা নিয়ে, থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে সে এখানে করতে পারে। আবার যাদের আর্থিক একটু দুর্বল আছে, যে তারা বলে স্যার ওর থাকা খাওয়ার খরচ আছে আমি তো পারবো না, তা অনলাইনে করতে পারবে। ও কিন্তু ওই রংপুরে বসে, শ্যামল কিন্তু রংপুরে বসে অনলাইনে করে, যদি সে এখন আইলস করে, যদি আরো দুর্বল থাকে তাহলে লেভেল ওয়ান যোগ করবে, লেভেল টু করবে, এবং যদি আরো দুর্বল থাকে লেভেল জিরো থেকে শুরু করবে। মানে তার স্বপ্ন দেখাটা ভ্যালিড, এবং তার স্বপ্ন দেখাটা, যেমন বলছি আমি একটা কথা বলি, আপনি অবাক হয়ে যাবেন, মাত্র আইলস এ ফাইভ দিয়ে, ফাইভ তো 5.5 বলি না, ওনলি ফাইভ দিয়ে গত দুই বছরে আমাদের এমন কেউ নাই যার ভিসা রিজেক্ট হয়েছে। ইউরোপের একটা গুরুত্বপূর্ণ দেশ সাইপ্রাসে সবগুলো ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত একটা ভিসা রিফিউজ হয়নি, এবং খুব অল্প খরচ লাগে। ইউরোপের মতো জায়গায় যার সামর্থ্য আছে বলবো যে এতটুকু চেষ্টা করতে, শ্যামল যদি তোমার এখন সামর্থ্য হয় তো এখন করো, যদি পরে সামর্থ্য হয় এই সুযোগটা নাও থাকতে পারে। আমরা অনেক সময় মনে করি আচ্ছা সফলতা, আমি যদি আপনাকে বলি সিফাত যে সফলতার শুরুটা কখন করা উচিত, কখন করলে বেস্ট টাইম হবে, আপনার কাছে কি মনে হয়?
0: স্টুডেন্ট থেকেই তো আমার মনে হয় যে একেবারে প্রথম থেকেই আসলে লক্ষ্যটা নির্ধারণ থাকা উচিত।
1: এটা তো ঠিক বলছেন, তবে আসলে কি জানেন, যখন সে শুরু করে তখনই সফলতা শুরু।
0: জি,
1: আমি দেখেছি
0: সময়টার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ এনার্জেটিক থাকে মানুষ, এবং সবচেয়ে বেশি আমার মনে হয় সময়টা পাওয়া যায় ওইখান থেকে আসলে অনেক কিছু।
1: এবং আজকে আমি সেই জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনি জানেন বাংলাদেশে প্রায় 12 লক্ষের মতো পরীক্ষা দিয়েছে, এবার 12 লক্ষ সবকিছু মিলে প্রায় 12 লক্ষ, তো এই 12 লক্ষের মধ্য থেকে ধরেন আপনি 30% বাদ দেন বা 40% বাদ দেন, আমি ধরলাম রাফলি 8 লক্ষ পাশ করবে, 8 লক্ষ থেকে 9 লক্ষ তো পাশ করবে ইনশাল্লাহ। এই 9 লক্ষের মধ্য থেকে সিট আছে কত দেশে, মাত্র 55,000 মতো সিট আছে পাবলিকে, সমস্ত যত সরকারি আছে, মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং আছে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সিট আছে, সব কিছু মিলে কম বেশি 55,000 সিট আছে। তো আমরা 50,000 ধরলাম, তাহলে এখন বলেন যদি 8 লক্ষ পাশ করে তাহলে 7.5 লক্ষ কোথায় যাবে? আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ আরো তো আছে, যেমন আছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেগুলোতে পড়তে পারে, কয়জনের সামর্থ্য আছে সেটাও ধরলাম, যদি সেই সামর্থ্য নিয়েও ধরি তাতে ধরেন আরো 50,000 সবকিছু মিলে, তাহলে কত হলো 50,000 এদিকে 50,000, 1 লক্ষ, 1,05,000 মতো। তাহলে এখন বলেন আরো 8 লক্ষ থেকে যদি আপনি 8 লক্ষ পাশ করে, 8 লক্ষ থেকে আপনি 1 লক্ষ বাদ দেন, এই 7 লক্ষ লোক কোথায় যাবে? এই 7 লক্ষ ছাত্র কোথায় যাবে? তার মানে তাদের জন্য আমরা কি করব? আমি এই জন্য বলবো যে আজকে যারা আজকে শুনছেন, গার্ডিয়ানদের, অভিভাবকদের বলবো, বাপ মাকে বলবো, আপনার সন্তান যদি একটা হয় বা দুইটা হয়, দুইটাকেই বাইরে পাঠানোর চেষ্টা করেন। আমার দেশে প্রায় সরকারি হিসাবে তো প্রায় 18 কোটির উপরে, বেসরকারি হিসাবে প্রায় 20 কোটির মতো। আমার দেশে আসলে কতজন জানেন, এই দেশটাতে আসলে যদি আমি ধরি রেশনাল ভাবে, হ্যাঁ, এবং প্লজিবলি কতটুকু থাকা যায়, এদেশে আসলে ধারণ ক্ষমতা মাত্র 4 কোটির মতো, ধরেন 5 কোটি, আর আছে তার থেকে 5 কোটি বেশি মানুষ। আবার দেখেন আমাদের কিন্তু সামর্থ্যও নাই, তাহলে আমরা যদি এদেরকে একটু উন্নত দেশে, ইউরোপে, আমেরিকা, কানাডাতে যদি আমরা পাঠাতে পারি, তাও যোগ্যতা নিয়ে যাবে, তাহলে ওখান থেকে সে কি করবে, ইনকাম করছে, সেটেল হবে, বাংলাদেশের যত ছাত্রছাত্রী যাবে তারা কোথায় পাঠাবে, টাকা পয়সা তার বাপ মা তো এখানে, অবশ্যই তারা এখানে পাঠাবে, রেমিটেন্স হিসাবে বাংলাদেশ কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট পাবে, যেটা আমার দেশের ইকোনমিতে বড় একটা অবদান রাখতে পারে। কোনো সরকারকে হিমশিম খেতে হবে না, বিদ্যুৎ নিয়ে ঘাটতি থাকবে না, কোনো কিছু থাকবে না সমস্যা, কারণ টাকা দরকার। এই টাকাটা আমাদের আমাদের স্টুডেন্টরা দিতে পারে, আমাদের যারা ওয়ার্ক পারমিটে যাচ্ছে তারা দিতে পারে। তো আমি এই জন্য বলবো যার যেখান থেকে আছে, আমি ওর ভর্তি পরীক্ষায় বরং চেষ্টা না করে যারা দুর্বল বা মোটামুটি ইয়ে আছে তাদেরকে বলবো যে তোমরা ছেড়ে দাও, যাদের একটু সামর্থ্য আছে বাইরে যাওয়ার জন্য তাদেরকে বলবো তারা যেন ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড না করে, বরং তাদের যারা অন্যরা তাদেরকে সিট ছেড়ে দেয়, এবং তারা যেন IELTS করে এই মুহূর্তে একদম শুরু থেকেই করবে, শুরু থেকে তারা IELTS করবে, এবং তারা লেভেল 1-2 করে, যাদের শুধু IELTS আর লেভেল 2 করে তাতেও চলবে, IELTS লেভেল 2 অনলাইন বা অফলাইনে করে তার জীবনটা গড়ে তুলবে ইনশাল্লাহ। আপনাকে একটা তথ্য দিই, জাস্ট কয়েকদিন আগের কথা বলি, ATMS এর একটা ছাত্র যে খুলনা থেকে আসছে, একদম গরিবের ছেলে। গরিবের ছেলে মানে কি, তার বেশিরভাগ টাকায় ধার করে গেছে, তার বাপ মার টাকা সামান্য, আর মানে বলা যায় যে প্রায় মোর দ্যান 50% ধার করা। সেই ছেলে আমাদের মাত্র সপ্তাহখানিক আগে জানালো যে সে এখন ইউরোপে সাইপ্রাসে আমাদের মাধ্যমে গেছে, এখান থেকে আইএলটিএস করেছে, হোস্টেলে ছিল এটিএম স্যার, যা সততার চাদ্রবর্ণ, সেখান থেকে সে গেছে এবং সাইপ্রাসে যে মাত্র কয়েক মাসের মধ্যে সে এখন ইনকাম করছে 1800 ইউরো, বাংলা টাকায় আসে 2,50,000-এর উপরে, 2,50,000-এর উপরে 1800 ইউরো, জাস্ট ইন্টারমিডিয়েট পাস, এইচএসসি পাস, এবং সে পাচ্ছে 1800 ইউরো। আপনি দেখেন আমাদের যদি একটা উচ্চ পদস্থ সরকারি কর্ম বিশেষ কারা ধরি, তাদের বেতন কত হয়, ধরেন 40-42, তাহলে সে তো পাচ্ছে এখন 2,50,000 টাকা, তার বয়স তো 20-21, তার 20 বছর একটা ছেলে পাচ্ছে 2,50,000 টাকা, আর অনেক কষ্ট করে অনার্স করে মাস্টার্স করে বা এত কিছু করে বিসিএস এর জন্য, তা হঠাৎ করেই হয় না, এত কিছু করে সে যেটা পাচ্ছে, আর ও তো হালালটা হয়ে ইনকাম করছে। আমি বলছি বিসিএস ভালো, কিন্তু এটা তো সবাই পারবে না, তারপরও সে যেটা পাচ্ছে বিসিএস একজন ক্যাডারের চাইতে কতগুণ বেশি, দেখেন আমি একটা বাস্তব কথা বললাম। হ্যাঁ, আপনি বলতে পারেন তার তো সেই সম্মানটা নাই, হ্যাঁ বিসিএস করে আমাদের দেশের জন্য অবদান রাখছে, তার একটা ডিগ্রি আছে, স্ট্যাটাস আছে, ও হয়তো সেই স্ট্যাটাসটা পাচ্ছে না, কিন্তু হালাল ইনকাম তো করছে। আমি বলবো পৃথিবীতে যত সমস্যা আছে, যত সমস্যা আছে, আপনি কি জানেন সমস্যাও বিক্রি হয়, সমস্যা বিক্রি করে অনেকে ইনকাম করে, এটা আপনি জানেন কিনা জানি না, অনেক সমস্যা বিক্রি হয় এবং কোটি কোটি টাকা দামে সমস্যা বিক্রি হয়, কারণ সমাধান একদিন হবেই। তো পৃথিবীর যত সমস্যা আছে তার 90%-এর বেশি, মোর দেন 90% সমাধান করা যায় টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে। শুধু 10% থাকে যেগুলো টাকা দিয়ে সমাধান করা সম্ভব না। এমনকি আমাদের রাষ্ট্রের যত সমস্যা আছে তার প্রায় 90% সমাধান করা যায় টাকা দিয়ে, আর 10% টাকা দিয়ে সম্ভব না, সেটা অন্যান্য কিছু লাগে। তা আমি যেন বলবো মানুষের জীবনে এক জীবনে হালাল টাকা দরকার আছে, তার হয়তো স্ট্যাটাসটা ওই পর্যন্ত যাবে না, সে হয়তো অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা না, কিন্তু যে হালাল টাকা সে 2,50,000 টাকা 3,00,000 টাকা ইনকাম করছে, 5,00,000 টাকা ইনকাম করছে। আমার একটা ছাত্র সে কানাডা থেকে জানালো সে এখন 7-8,00,000 টাকা মাসে ইনকাম করছে, এটিএম থেকে করেছে, গেছে এখান থেকে আইটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করে চলে গেছে, আর এই মাত্র গেল, মাত্র কয়েক মাস গেল, সেই জানালো স্যার 1800 ইউরো পাচ্ছে। আমি যেন বলবো এটা একটা বড় সুযোগ। আমি অনেকে আমাকে বলে স্যার এই সুযোগটা আমিও নিতে চাই, আমার সন্তানকে পাঠাতে চাই, সে সন্তানকে জন্য করতে চাই, তাদেরকে বলবো আমার একটা ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, তার আগে বলবো আপনার যদি নিজের সন্তান থাকে, সে ছেলে হোক মেয়ে হোক, একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। হয়তো 3টা ছেলে আছে আপনার বা 3টা সন্তান আছে আপনার, একটাকে পাঠান। আপনার নাই তাহলে আপনার ভাগিনাকে পাঠান, আপনার ভাতিজাকে পাঠান, আপনার ভাইয়ের সন্তানকে পাঠান, বোনের সন্তানকে পাঠান, তাও যদি না থাকে তারপর শরীরের কাউকে পাঠান, তাও যদি না থাকে আপনার প্রতিবেশী কাউকে পাঠান, তবুও আপনার দেখবেন একসময় আপনার কাজে লাগবে, ওই সন্তান আপনার সাথে কিন্তু কখনোই আশা করি বিক্রি করবে না, আর যদি করেও মনে করেন করলো, ধরেন আপনি কিছুই পেলেন না, কিন্তু একটা মানুষের তো জীবনে আপনি বড় একটা ইম্প্যাক্ট ফেললেন, এটার মূল্য তো আপনি কোনোদিনই আপনি টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন না। এই জন্য বলবো যার কিছু নাই সবাই মিলে একজনকে পাঠান, ওই পরিবার কোনোদিন অভাব থাকবে না ইনশাল্লাহ। আমি আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি, যাদের সামর্থ্য আছে তারাও শুরু করবে, না থাকলে তারাও শুরু করবে, এমনকি কর্জ হাসানা নেন। আমি সুদ কখনো নিতে পারি না, সুদ যেহেতু আল্লাহ হারাম করেছেন, বাট কর্জ হাসানা অর্থাৎ ধার নেওয়া এটা কিন্তু বৈধ এবং ওটা উচিত। যার যার ইসে মনে রাখবেন যদি কখনো নিজের না থাকে ধার করবেন, ধার করতে গেলে আপনার হাতে ছোট হতে হবে, একবার দুইবার পাঁচবার দশবার ছোট হন, বাট সারা জীবন ছোট হবেন না, সারা জীবন আপনাকে ওই নিচের হাতে থাকতে হবে না। মনে রাখবেন যে দেয় সে কিন্তু তার হাতটা উপরে থাকে, আর যে নেয় তার হাতটা নিচে থাকে। তো ইসলামে মনে রাখবেন এই যে দুইটা হাতের মধ্যে উপরের হাতটাকে আল্লাহ বেশি পছন্দ করেন, যিনি দিচ্ছেন, তো যারা দিচ্ছেন যারা দেওয়ার মধ্যে সামর্থ্য আছেন তারা দেন, আর কিচ্ছু না থেকে জাকাতের টাকা নেন যদি আপনি জাকাতের মতো হন, তারপরেও আপনার সন্তানকে গাড়ান, তারপরেও আপনার সন্তানকে নিয়ে এগিয়ে যান। আমি ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে যে এটিএম স্যার আপনার একটু নাম্বারটা আমার দরকার, তা আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, দুইটা নাম্বার দিচ্ছি ব্যক্তিগত, একই রকম দেখতে একই রকম নাম্বার, আমার ব্যক্তিগত নাম্বারে আপনারা কল করবেন এবং আপনারা সরাসরি কলও করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি তো সব একবারে পারি না, তখন যখন সময় থাকে তখন একটা একটা করে আনসার করার চেষ্টা করি, না পারলে আমার সহকর্মীরা আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর 01712 80 81 93, আবার বলছে 01712 80 81 93, বলছে 01712 80 81 93, অথবা 01612 80 81 93, আবার বলছি একই নাম্বার, শুধু একটু সেভেনের জায়গায় সিক্স বললাম, 01612 80 81 93। এছাড়া ইউটিউবে এটিএম স্যার সার্চ করলে পাবেন, আমার একটা পেজ আছে এটিএম স্যার নামে, ফেসবুকে এটিএম লিখুন, তারপর স্যার লিখুন, এসআইআর পেজ আমার ইনশাল্লাহ, আর পুরো নামটা তোমার এটিএম মাহমুদ। আশা করি আজকের এই অ্যান্সারটা অনেকগুলো মানুষের জীবন বদলে দেবে। আমি কিন্তু এখন বললাম এই মুহূর্তে যে 8 লক্ষ 12 লক্ষ যারা স্টুডেন্ট আছে তাদের বলবো, একটা জিনিস বলে রাখি আপনাকে, হয়তো এই প্রশ্নটা আসবে কিনা জানি না, যারা মানুষ সামান্য যদি পাশ করে থাকে, মনে করেন পাশ করলো, তাহলে তো যেতে পারবে ইনশাল্লাহ স্টুডেন্ট ভিসায়, এইচএসসি পাশ করলে বা আর্মি পাশ করলে বা ডিপ্লোমা পাশ করলে। কিন্তু যদি পাশ না করে তাহলে কি করবে? তাহলে ওয়ার্ক পারমিটে যাবে, বাট যেতে হবে। মনে করেন সে স্টুডেন্ট ভিসার সে সুযোগ পেলো না, আইএলটিএসে ভালো পয়েন্ট পেলো না, আইএলটিএসে 5.5 পাইনি, করেছে চেষ্টা, স্টুডেন্ট ভিসা না গেলে সে ওয়ার্ক পারমিটে যাবে, সে ইউরোপেই যাবে। ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে গেলে, আপনি তো জানেন মনে হয় সেনজেন এখন 29টা দেশ আছে, একটা যদি ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে যেতে পারে 29টা দেশ তার ভিসা লাগবে না, সে বৈধ, 29টা দেশের ক্যারিয়ার করতে পারবে, 29টা দেশের কাজ করার সুযোগ আছে ইনশাআল্লাহ। তো সুতরাং আমি বললাম যে একটা ভাবে না হলে আরেক ভাবে হবে। আপনি বলতে পারেন যে 12 লক্ষ তো সবাই পাশ করবে না, যারা ফেল করবে তারাও তো যাবে ইনশাআল্লাহ, যারা ফেল করবে তাদের বয়স 18 হলেই তারা ওয়ার্ক পারমিটে যেতে পারে। সুযোগটা কাজে লাগান, আপনার একটা জায়গায় জমি আছে কিছু, যে জমিটাতে আপনার কাজে লাগাতে পারছেন না, মনে রাখবেন টাকা জমিয়ে বড় হওয়া যায় না, টাকা কাজে লাগিয়ে বড় হয় মানুষ। আপনি জমাবেন মানে সেভিং মানুষকে বড় করে না, সেভিংটাকে কাজে লাগাতে পারলে, ইনভেস্টমেন্ট করতে পারলে, তো লেখাপড়ার চাইতে, এই যে বাইরে পাঠানোর চাইতে, হালাল ভাবে ইনকামের জন্য বাইরে পাঠানোর চাইতে আর কোন শ্রেষ্ঠ বিনিয়োগ আছে? কোনটা কোনটাতে বিনিয়োগ করলে, কোন ব্যবসায় বিনিয়োগ করলে প্রতি মাসে 2-3 লাখ টাকা সাপোর্ট আসবে বলেন আপনি? যেখানে আপনি 10-12 লাখ টাকা খরচ করে যদি আপনি প্রতি মাসে 2 লাখ টাকা সাপোর্ট পান, কোন ব্যবসা আছে যে আপনার 10-12 লাখ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে 2 লাখ টাকা আসবে? 2 লাখ টাকা সাপোর্ট পেতে হলে দেখবেন যে 2 কোটি টাকা ব্যয় করতে হয়, আর সেখানে মাত্র 10-12 লাখ টাকা ব্যয় করে আপনি পাঠাতে পারছেন স্টুডেন্ট ভিসায়। হ্যাঁ, আর কোরিয়াতে গেলে তো আরো কম, মাত্র 7-9 লাখ টাকা এর মধ্যে পাঠাতে পারছে। আই হোপ দ্যাট আপনারা ইউ গট মাই অ্যানসার।
0: থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বলা যেতে পারে যে আসলে যেই 12 লক্ষ বা 10 লক্ষ যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য অনেকগুলো অপশন রয়েছে, সেখান থেকে আসলে তারা বাছাই করতে পারে, এবং এই সুযোগটা কিন্তু স্যার দিচ্ছেন। আমরা অনেক ধরনের প্রশ্ন পাই স্যার, সেটা হচ্ছে ইংরেজিতে আসলে অনেকে দুর্বল এবং এটা আসলে ভয়ের একটা কারণ। তো আমি আসলে সবাইকে বলে রেখেছিলাম যে আপনি আসার পরে আমরা আপনার কাছ থেকে এটার ব্যাপারে উত্তরটা জেনে নেব। তবে এই মুহূর্তে আমি আরেকটা প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই, আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনি সেগুলোর উত্তর দিয়ে দিবেন। এস কে জাকারিয়া আমাদেরকে লিখেছিলেন, আসসালামু আলাইকুম স্যার, আমি 2015 দাখিল 4.38, 2017 আলিম 3.92, ফাজিল 2022 2.86, আমি কি ইউরোপে যেতে পারবো? ইউটিউবে অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে, তারা বলছে ইউরোপেতে মাত্র 3 মাসে অথবা 2 মাসে ভিসা পাওয়া যায়, সেটা কি করে সম্ভব জানাবেন প্লিজ।
1: আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওর তো আসলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে,
0: জি,
1: এবং সে যেহেতু 13 এবং 15 ইন্টার, হ্যাঁ ম্যাট্রিক এবং ইন্টার হয়ে গেছে, তো দাখিল আলিম হয়ে গেছে। আচ্ছা, এরপরে তার ব্যাচেলারটাও আছে, তো যেহেতু তার ইন্টার পর্যন্ত হয়ে গেছে, আমরা এটা দিয়েও কিন্তু যদি আমরা ব্যাচেলরটা নাও ধরি, অনেকেই বলে স্যার একটু বেশি দিনের ভিসা চাই, তখন আমরা কি করি জানেন? আসল ব্যাপারটা তো আমি বলি শুধু লেখাপড়াই তো উদ্দেশ্য না, উদ্দেশ্য একটা উন্নত জায়গায় যাওয়া, সেটেল হওয়া, ভালো ইনকাম করা। আপনি আমার সাথে একমত কিনা জানি না, আমি অনার্সের পরে মাস্টার্স করতে বলি না খুব একটা, খুব বিশেষ প্রয়োজন না হলে মাস্টার্স প্রয়োজন নাই, মাস্টার্সের পুরো সময়টা যদি সে স্কিল শেখে, সফট স্কিলগুলো, সে ইংলিশে তুখর হয়, হ্যাঁ লেভেল 1-2 আইএলস করে, এরপর ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করে, সে কিন্তু কিছু করতে পারবে যেটা মাস্টার্সে সম্ভব না। এই সফট স্কিলগুলো শিখলে সে অনেক কিছু, সে মানে ভালো ইনকাম করবে। সে বাংলাদেশেই আমাদের অনেক ছাত্র, বেশ কিছু ছাত্র তারা 1 লাখের উপর ইনকাম করছে শুধুমাত্র ইংলিশ শিখে, ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করে। আজকে বেশ কিছু ছাত্র তারা 1 লাখের উপর ইনকাম করছে, গ্রামের অনেকেই 10 থেকে 20 হাজার ইনকাম করছে, অনেকেই 50 হাজার ইনকাম করছে, এবং বেশ কিছু বিধবা, আপনারা অবাক হবেন, বিধবা ডিভোর্সি, তারাও এখন নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে। কোনো ইনভেস্টমেন্ট নাই, শুধু শেখা, শেখার চাইতে বড় কিছু নাই। এখন অনেকে বিদেশ যাওয়ার সামর্থ্য নাই, এটুকুও নাই, আমি বললাম না 7 লাখ টাকা 8 লাখ টাকা, এটাও অনেকের নাই, 10 লাখ টাকা অনেকের নাই, 12 লাখ টাকা অনেকের নাই, ওয়ার্ক পারমিটে যাবে সেই টাকা অনেকের নাই। তো তখন কি করবে? মাত্র 60 হাজার টাকা খরচ করলে, জাস্ট 60 হাজার টাকা, 60, এইটা খরচ করে একটা মানুষ গড়ে তুলতে পারে তাকে নিজেকে। আমি এখন তার প্রশ্নের আনসারে বলবো, যেহেতু সে এই পর্যন্ত পড়াশোনা করেছে, ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছে, ব্যাচেলর শেষ হয়েছে, এরপরে সে যদি আইএলটিএস করে, লেভেল টু করে, তাহলে এই মুহূর্তে তার বিদেশ যাওয়ার সুযোগ আছে। যদি টাকা না থাকে তাহলে অবশ্যই বলবো, অবশ্যই বলবো, শুধু বাধা ধরা একটা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করার চাইতে আমি এখন অনেককেই বলি যে এর থেকে অনেক বেশি সুযোগ আছে। হ্যাঁ, সরকারি চাকরি ভালো, বেসরকারি চাকরি ভালো, কিন্তু এটা লিমিটেড ইনকাম, কিন্তু অনেক কিছু করার সুযোগ আছে। আমি একজন সাহাবির কথা বলি, আশার মুবাশশারা, আশার মুবাশশারা মানে হচ্ছে যারা, যে 10 জন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি যাদের সম্পর্কে দুনিয়া থাকতেই যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে এই 10 জনের মধ্যে একজন নাম বলি, হযরত তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। তো হযরত তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এমন আমলদার ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা খুব ভালো আমলদার ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে এই 10 জনের মধ্যে একজন, যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর কাছে অনেক মানুষ, সাহাবীরা থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ, তখনকার সময়ে আমানত রাখতো, টাকা রাখতো, সোনা দানা রাখতো, সম্পদ রাখতো। তো একসময় তো উনি মনে করলেন, একটা হাদিস তো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি চাইতে, এই ব্যক্তি চাইতে ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি শুধু নিজের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য রোজগার করে, তার থেকে ওই ব্যক্তি বেশি উত্তম যে নিজের পরিবারের জন্য রোজগার করে এবং আরো 10 জন 20 জন পরিবারের জন্য তাদের রিজিকের জন্য ব্যবস্থা করে, কাজ করে। তো একটা এই জন্য উনি কি করলেন দেখেন, উনি বললেন যে ঠিক আছে, তোমরা যে টাকাটা আমাকে আমানত রাখছো, তোমরা তো এখন নিচ্ছ না, কেউ হয়তো 6 মাস পরে, কেউ 1 বছর পরে, কেউ 2 বছর পরে নিবে, আমি কি এই টাকা, এই টাইমের জন্য টাকাটা ধার নিতে পারি? হ্যাঁ, অবশ্যই নিতে পারেন। তখন উনি কি করলেন জানেন, তখন এটা রিয়েল এস্টেট বিজনেস উনি কাজে লাগালেন। আমাদের দেশে এখন যেটা আমরা করি রিয়েল এস্টেট, তখন তো এই কনসেপ্টটা আসলে এইভাবে ছিল না তেমন। উনি কি করলেন দেখেন, তখন থেকে কিন্তু আমাদের কনসেপ্টটা পেয়ে গেলাম। উনি কি করলেন, জায়গা কেনা শুরু করলেন, বিভিন্ন লোকেশন দেখে দেখে, এবং তারপর ইনভেস্ট করলেন, একটু জায়গাগুলো একটু একটু সুন্দর করে এই করলেন, কিছু গাছ, কিছু রাস্তাঘাট বেঁধে দিলেন। হ্যাঁ, দেখেন যে একটু করার কারণে এখানে ফুলের গাছ লাগাই দিলেন, একটু সৌন্দর্যবর্ধন করলেন, ওই জায়গাগুলোর দাম বেড়ে গেল, যে দামে কিনলেন তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে গেল, এবং এবার বাড়তে বাড়তে এমন হয়ে গেল তার আমানত কিন্তু রয়ে গেল এরকম, কিন্তু তার ইনকাম বেড়ে অনেক হয়ে গেল। তো যখন তিনি লাস্ট এসে, যখন তার মৃত্যুর আগে, অর্থাৎ লাস্ট জিহাদের আগে যাওয়ার আগে, তার বড় ছেলে সন্তানকে ডেকে বললেন, তাকে বুঝিয়ে দিলেন সবকিছু, যে কত আমানত আছে আর কত দিতে হবে, কিছু ওসিয়ত করলেন আর বাকিটা পরিবারের জন্য। এখন প্রায় এখনকার সময় যদি আমরা হিসাব করি, তাতে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা হল ওনার, 5 থেকে 6 কোটি না, 5 থেকে 6 হাজার কোটি টাকা হালাল টাকা। এটা যখন হলো তো উনি তাকে, উনি কিন্তু দেখেন ওনার জীবনযাপন কিন্তু ওরকমই ছিল, মানে টাকা বৃদ্ধির ফলে উনি কিন্তু জীবনযাপন চেঞ্জ করেননি, কোনো পোশাকে খুব একটা পরিবর্তন করেননি, যা ছিল তাই ছিল। কিন্তু উনি কি করলেন, মানুষের কর্মসংস্থান বাড়ালেন মানুষকে, এবং উনি ওসিয়ত করে গেলেন, কিছু এত টাকা ওসিয়ত, এত টাকা হচ্ছে তাদের আমানত ফেরত দিতে হবে ঋণ, আর বাকিটা কিন্তু সব ওই টাকা থেকে এত টাকা উঠছে। দেখেন উনি বিনিয়োগ না করতো তার টাকা কিন্তু ওইটাই থেকে যেত, ওনার টাকার ঋণ ছিল মাত্র 800 কোটি বা 900 কোটির মতো। হ্যাঁ, এটা থেকে বানালেন কত বলেন তো, প্রায় 6 হাজার কোটি টাকা। তাহলে কত গুণ বাড়ালেন, 6 গুণ বাড়াইলেন, কিন্তু যদি রেখে দিতেন তার টাকা কিন্তু ওইটাই থাকতো, এজন্য বিনিয়োগ করার ফলে 6 গুণ বেড়ে গেছে। তো তখন কি করলেন উনি, বাকি টাকাটা বললেন কিছু উচ্ছেদ করুন, আর প্রায় 3,500-4,000 কোটি টাকা পরিবারের জন্য রেখে দিলেন। তাদেরকে বললেন, তোমরাও এই টাকাটা অলস রেখে দিও না, তোমরা কাজে লাগাও, পরিবারের জন্য কাজে লাগাও, এবং প্রয়োজন মেটানোর পরে বাকি টাকা তোমরা বিজনেস ব্যবসা করো। হ্যাঁ, এভাবে করলেন, খাটাও। তা আমি যেন বলবো, আজকে যারা শুনছেন দেখছেন, মনে রাখবেন আপনার যে সেভিংস আছে, টাকা আছে, তাকে জমিয়ে আপনি বড় হতে পারবেন না। যেন এই যে প্রশ্ন করেছেন, আমি তাকে বলবো দেখেন আপনার এইটুকুর সাথে কি বিনিয়োগ করবেন, আপনি আইএলটিএস করেন, খুব বেশি তো টাকা লাগে না, লেভেল 2 করেন, এখানে বিনিয়োগ করেন, শেখেন, যদি বিদেশ যাওয়ার সুযোগ হয় তাহলে সাথে যোগ করেন বিদেশ যাওয়ার ভিসা প্রসেসিং। আমি এই জন্য বলি সফলতার জন্য এখন খুব অল্প বয়সে যদি কেউ সফলতা চাই, যেটা 28 বছর বয়সে একটা মানুষ চাকরি করে বা বাপ্পা কিছু পায় তার কাছে অনার্স ভাষা শেষ করার পরে, একটা ছেলে মনে করেন বাংলাদেশে 28 বছর 29 বছর বয়সে চাকরি পাচ্ছে, ভালো জব বা যাই হোক, কিন্তু 28 থেকে 29 বছর বয়সে, অথচ 18 বছর বয়সে এইচএসসির পরে আলিমের পরে একজন মানুষকে যখন ইউরোপে পাঠাচ্ছি, ওই যে বললাম একটা ছেলে বললো সে 1800 ইউরো পাচ্ছে, যেটা এখন হচ্ছে কত, প্রায় 2,50,000 টাকা, 2,50,000 টাকা। আর এখানে আমাদের একজন ইনকাম করছে এই 28 বছর বয়সে, সে স্ট্রাগল করে ইনকাম করছে মাত্র 15,000 টাকা, তা পাচ্ছে না অনেক জায়গায়, খুব ভালো হলে 20,000 টাকা, নাই 25,000 টাকা, এর চেয়ে বেশি পাচ্ছে না, কিন্তু 25,000 হয় না সাধারণত, 20,000 টাকা স্টার্টিং পাওয়া অনেক কঠিন। তো সেইটা যখন 20,000 টাকার জন্য যখন যুদ্ধ করছে, তখন ওই একই যোগ্যতা বা তার থেকে অনেক কম যোগ্যতা একটা ছেলে, সে কিন্তু ইউরোপে অনায়াসে যেয়ে শুরু করছে 2,50,000 টাকা দিয়ে, 2,00,000 টাকা দিয়ে। আমি এই জন্য বলবো স্বপ্ন পূরণের জন্য আমরা স্বপ্ন দেখতেই জানি না, আমরা স্বপ্ন দেখা ভুলেই গেছি, জানি না, শিখি নাই স্বপ্ন যে কোন পর্যন্ত দেখতে হয় এটা আমরা জানি না। অনেক পরিবার চিন্তাই করতে পারে না, বলে না না তুমি জানো না, যেও না। এরপরে দেখেন কিছু আছে, আমার একটা সন্তান, কালকে এক ভদ্র বলছে স্যার আমার একটা সন্তান, একটা ছিল, আমি তাকে পাঠাতে চাই না। আমরা যে আপনি তাকে, আপনি তো 60 জন বেঁচে থাকবেন না, তাহলে আপনি ওর জীবনটা কেন নষ্ট করবেন, ওর তো অনেক কিছু করার ছিল, আপনাদের জন্য করার ছিল, ও যদি বাইরে যেত তো আপনার জন্য একটা মসজিদ করে দিতে পারতো আপনার নামে, এটা সাদগায় জারিয়ে কিন্তু চলতে থাকে, একটা মাদ্রাসা করতে পারতো, একটা এতিমখানা করতে পারতো, একটা কোনো ভালো একটা সোসাইটির কাজ করতে পারতো। আপনি জানেন গ্রামে অনেক জায়গায় আমি দেখেছি টিউবওয়েল নাই, খাওয়ার পানির জন্য অনেক দূর যেতে হয়, তারা তাদের জন্য একটা টিউবওয়েল করে দিতে পারতেন। এটা একটা জন্য তো হালাল টাকা দরকার, যেটা বাংলাদেশে টাকা ইনকাম করে ওই আসতে যাইতে, ওই অফিসে যেতে আসতে, ওই সংসার চালাইতে সব শেষ হয়ে যায়, প্রতি মাসে 1-2 হাজার টাকাও জমে না, অনেকে ঋণ করতে হচ্ছে। আর এমনিতেই তো আপনি জানেন সবকিছুর দাম তো প্রতিনিয়ত বাড়তেই থাকে, এটাই তো স্বাভাবিক। তো তখন কি হয়, সেক্ষেত্রে আপনার প্রয়োজন মেটাতে পারে না। যারা অনেক ইনকাম করে তারা কিন্তু বলে না যে কত টাকা বৃদ্ধি পেয়েছে, দাম নিয়ে প্রশ্ন করে না। যাদের টাকা কিন্তু কম তারা কিন্তু সীমিত ইনকামের, তারা কিন্তু সবসময় অনেক ধরনের কথা বলে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো যারা ইউরোপে যায় তাদেরটা বলে না, তার তো আসলে ব্যাপার না তাদের জন্য। তা আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে আমি বলবো যারা আমাকে একটু এই পরামর্শগুলো নিতে চান, আপনার বাড়ি হতে পারে রংপুর বা দিনাজপুর বা সিলেট বা চট্টগ্রাম বা ময়মনসিংহ বা যেমন আমার বাড়ি কুষ্টিয়া, তাদেরকে বলবো যে একদিনের জন্য ওরা আসুন, এবং কালকে আসুন, পরশু না, আগামীকালকে আসুন। আজকে নাম্বারটা দিচ্ছি, আমি ঠিকানা বলছি না যেহেতু এটা একটা মিডিয়া ভিত্তিক প্রোগ্রাম, এখানে আমার ঠিকানা দেওয়া উচিত হবে না, তবে আমি নাম্বার দিচ্ছি, এর মাধ্যমে আপনি ঠিকানাটা নিয়ে যাবেন। ঢাকার মালিবাগ মৌচাকে এটিএম যা সততা সাধারণ মরণ, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে একটা বার আসেন, দেখা করেন। আপনার যোগ্যতা নাই, টাকা নাই, পয়সা নাই, লেখাপড়া করেছেন বা করেননি, আপনার কেউ নাই বা আপনার আছে, সুযোগ আছে কি নাই সেটা বাদ দিলাম, কিছু নাই, আপনি বাস ভাড়াটা জোগাড় করেন, না হলে ধার করেন, না হলে কিছু ডিম বিক্রি করেন, মুরগি বিক্রি করেন, তারপরও আসেন, কবুতর বিক্রি করেন, মানুষের কাছ থেকে নেন, হ্যাঁ কিছু শখের জিনিস বিক্রি করেন, তারপর ঢাকায় এসে আমার দেখা করেন। একটা দেখা করা ইনশাল্লাহ আপনার জীবন বদলাবে, ইনশাল্লাহ। আমাকে কিছু দিতে হবে না, বিনিময়ে আমি কিছু চাই না, আমাকে আমি কিন্তু ফি নেই না করো, আমার সাথে দেখা করার জন্য পরামর্শ নেওয়ার জন্য আমি এ যাবৎ পর্যন্ত গত 24 বছর কারোর কাছে কোনো ফি নেই নাই, বাকি জীবন নিতে চাই না, এটা আমি সদগায় জারিয়া করলাম। বাট আপনার জীবনে কিছু একটা ইম্প্যাক্ট ফেলার জন্য আমার কিছু যদি ভূমিকা থাকে, এটা অনেক কিছু আমার আমার ভালো লাগবে এটা। আমি নাম্বারটা দিচ্ছি আবার ব্যক্তিগত নাম্বার, 01712 80 81 93, আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার অথবা মানুষ গড়া কারিগর, মানুষ আমি যেহেতু শিক্ষক মানুষ আমাকে এটিএম স্যার বলে, আর পুরো নামটা এটিএম মাহমুদ, তো এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, যে 01712 80 81 93 এই নাম্বারটা। এর সাথে হোয়াটসঅ্যাপ আছে, এখানে মেসেজও করতে পারবেন, এখানে আপনারা চাইলে সরাসরি কলও করতে পারবেন ইনশাআল্লাহ।
0: ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আমাদেরকে লিখেছেন মোহাম্মদ মাহির খান নিলয়, তিনি লিখেছেন স্যার আমি এসএসসি তে সায়েন্স নিয়ে পড়েছি, ইন্টারে আর্টস নিলে কি বাইরের দেশে যেতে কোনো প্রবলেম হবে, একটু জানাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার কথায় 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি।
1: মাশাআল্লাহ মাহির, তোমার জন্য শুভকামনা। একটা জিনিস আমি বলি অনেক সময়, মনে করেন আচ্ছা আমি চাইলাম যে তুমি বড় হও, সেটা তো আপনাকে বিশ্বাস করেন, আমার সবাই চাইলাম কিন্তু আল্লাহ চাইলো না, আপনি এটা কিচ্ছে বড় হবে
0: কখনোই হবে না, আসলে আমাদের সবার চাওয়া দিয়ে আসলে কিছু যাবে আসবে না,
1: সারা পৃথিবীর সবাই যদি চায় শুধু আল্লাহ না চাইলে কিছু হবে না, এই জন্য বলি যে দিনটা শুরু করবা কার ইসে, মনে করবা রিজিকের ফয়সলা, জমি এই রিজিকের ফয়সলা, সফলতার ফয়সলা বা বড় হওয়ার ফয়সলা, এটা কখনো জমিনে হয় না, আসমানে হয়। এবং এই এই যে এই এটার জন্য আমি সবসময় বলি, যখন তুমি মনে করছো তুমি কিছু করতে চাও, অবশ্যই আগে শুরু করো, তোমার একটা এনশিওর করো, তুমি মুসলিম হলে পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয় এবং ফজর নামাজ পড়ে দিনে শুরু করো। এবং নামাজ এমন একটা আশ্চর্যজনক ইবাদত, যত সে দেরি করবে নামাজে তত তার ক্যারিয়ার থেকে পিছিয়ে যাবে, তত তার পড়াশোনা খারাপ হবে, তত তার ইনকাম বা সবকিছু বরকত বারাকা কমে যাবে। আপনি একদম দেখবেন যে অনেককে যে তার বারাকা বেশি, দেখেন কিভাবে হয়, একটা ছেলে সে অনার্স করেছে, মাস্টার্স করেছে, সে ভালো রেজাল্ট করেছে, সে বেতন পাচ্ছে মনে করেন 20,000 টাকা, ঠিক। আরেকটা ছেলে তার থেকে অনেক কম লেখাপড়া করে, 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে বা তেমন পড়েনি, আমার কাছে তো অনেকে আসে এমনকি স্কুলেই যায়নি, সেই ছেলে দেখেন লেভেল জিরো করেছে আমাদের এটিএমস থেকে, কিছু পারে না যখন, তখন আমরা তাকে লেভেল জিরো করাই, লেভেল ওয়ান করাই, এইটুকু করার সে এখন ওয়ার্ক পারমিটে যেতে পারছে বিভিন্ন ইউরোপের দেশে, ইউরোপের সেনজেনমুক্ত দেশে যাওয়া যাচ্ছে। এখন সে ইনকাম করছে কত জানেন, প্রতি মাসে হ্যাঁ 2-3 লাখ 4 লাখ ইনকাম করছে হালাল ভাবে। এবং সে আর এই যে ভালো ছেলেটা যার লেখাপড়া অনেক ভালো, সব ফার্স্ট ক্লাস পাওয়া, সে ইনকাম করছে 20,000 টাকা। তো যখন সে 4 লাখ ইনকাম করছে তার কত গুণ বেশি বলেন, 20,000 কত গুণ বেশি 4 লাখ? তো আমি ধারের কাছে তো নাই, তার মানে কি হলো, দেখেন 20,000 করে ইনকাম করে এক বছরে সে ইনকাম করছে কত, সে ইনকাম করছে 2,40,000 টাকা, তাই তো? আচ্ছা, অথচ তার তো এক মাসের ইনকাম প্রায় 3.5 লাখ টাকা 4 লাখ টাকা, তাহলে তার তো 2 বছরের ইনকাম প্রায় আপনার 1.5 বছরের ইনকাম, তার 1.5 বছরের ইনকাম হচ্ছে তার এক মাসের ইনকাম। তো দেখা যাবে সে 20 বছরে যে ইনকাম করলো আর সে 1 বছরে যে ইনকাম করলো, 1 বছরের ইনকামটা বেশি হয়ে গেল। তো এই জন্য আপনি দেখেছেন যে ওই মানে বারাকা কাকে বলে, বারাকা হচ্ছে আল্লাহ অল্প পরিশ্রমে অল্পতে অনেককে অনেক কিছু দিয়ে দেন। এই জন্য অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ চান না হয়, তুমি পাঁচ ওয়াক্ত পড়ছো আমি খুশি হলাম। আর তুমি যেহেতু বলেছো এসএসসি করেছো, এরপরে তোমার ইন্টার পাস করে ইনশাল্লাহ, আর মাঝখানে তোমাকে এটা করতে হবে, আমি একটু বলে রাখি যে ঠিক মাহিরের মতো এখন যারা সচেতন আমাকে শুনেছে বা আমাকে বা আরো কিছু ক্যারিয়ার কনসালটেন্টদের শুনে, তাদেরকে বলবো, বাপ্পাকে বিশেষ করে বলবো, আপনার সন্তানের বয়স যদি 10 বছর হয় তাহলে আমাদেরকে দেন অনলাইনে, আশা রাখবে না, 10 বছর থেকে 13 বছর বা 15 বছর পর্যন্ত আমাদেরকে দেন, 13 বছর দিলেই যথেষ্ট, জাস্ট 3 বছর সে আমাদের সাথে অনলাইনে তার পড়াশোনা চলবে, সে যা পড়াশোনা করছে সে 7-8 যা পড়ছে তা পড়তে থাকবে, পাশাপাশি অনলাইনে 10 বছরে কি হয়, একটা ছেলে কত পড়ে, ক্লাস 3-তে পড়ে, তাই না? তো সাধারণত 3-তে পড়ে বা 4-এ পড়ে, এই তো হয়। তো 10 বছরে যেটা করছে পাশাপাশি সে করবে অনলাইনে, জাস্ট 10 বছর থেকে আমাদের লেভেল 0-তে দেন, 11 বছর হলে তাকে লেভেল 1-এ দেন। হ্যাঁ, যদি 10 বছরে 0 করতে পারে তাহলে সে লেভেল 1 করতে পারবে, লেভেল 2 করান, তারপরে তাকে আপনার ডিজিটাল মার্কেটিং করেন, তারপরে ফ্রিল্যান্সিং করেন, এবার তাকে IELTS পরে করান, এই এই টাইমের মধ্যে সব হয়ে যাবে। যদি একবার না পারে দ্বিতীয়বার সম্পূর্ণ কোর্সটা তার ফ্রি, দ্বিতীয়বার না পারলে তৃতীয়বার সম্পূর্ণ কোর্সটা ATMs থেকে ফ্রি দেওয়া হয়, যা ছাত্র ছাত্রের মরানো। এইভাবে একটা কোর্স 10 বার পর্যন্ত করা যায়, তাকে হতেই হবে, যদি ATMs না হয় তাহলে হয়তো পৃথিবীর কোথাও হবে না, আমি আবার জোর দিয়ে বলছি, যদি ATMs না হয় তাহলে পৃথিবীর কোথাও হবে না, কেন একটা কোর্স এক খরচে 10 বার করা যায়, অর্থাৎ তাকে শিক্ষক হওয়ার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই ছেলে কিভাবে বেকার থাকে, এই মেয়েটা কিভাবে বেকার থাকে? আরেকটা কথা বলবো, যাদের সন্তান শুধু মেয়ে বা আপনার হয়তো ছেলে মেয়ে দুটাই আছে, অনেকে দেখবেন ছেলেদের প্রতি খুব ভালোভাবে তার পড়াশোনার প্রতি গুরুত্ব দিচ্ছে, মেয়েদেরকে একেবারে গুরুত্ব দিচ্ছে না, মেয়ে তো পর্দায় থেকেই ভালো ইনকাম করতে পারে, পর্দায় থেকেই তো লেখাপড়া করতে পারে। আপনি ঠিক আছে, আমি ধরলাম যে আপনি রক্ষণশীল পরিবারের, আমি তো সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলি, তো সেখানে আপনি ওই রক্ষণশীল পরিবার, আমি তো ভালোবাসি তাদেরকে, তো সেখানে আপনার সন্তান যদি ঘরে বসেই অনেক মেয়ে ইনকাম করছে আমি দেখাতে পারতাম, তারা তো পর্দায় থেকেই মাসে 1-2 লাখ ইনকাম করছে, তো ঠিক আছে না হোক 50,000 ইনকাম করুক না কেন, যদি কোনো মেয়ে 50,000 মাসে ইনকাম করে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং মাধ্যমে ইংলিশ শিখে, আপনি বলেন তো ওই মেয়ের বিয়ে দেওয়ার জন্য যৌতুক দিতে হবে? হবে কার সাহস আছে, কোন ছেলের সাহস আছে 50,000 টাকা ইনকাম করা একটা মেয়ের যৌতুক চাইবে? এমন স্পর্ধা কোনো ছেলের আছে? আমার মনে হয় না। এই জন্য আপনি কিভাবে করতে পারেন, আপনার সন্তানকে যোগ্য করে তোলেন? আমি চাকরির কথা বলছি না, কিন্তু ঘরে বসেই করতে পারবে এটা ইনশাল্লাহ। তা আশা করি। আরেকটা কথা বলে রাখি, অনেকেই আমাকে বলেন স্যার আমি তো তেমন লেখাপড়া করি না, কিন্তু আমার ওয়াইফ লেখাপড়া করেছে, বা ওয়াইফ লেখাপড়া করেছে, হাজব্যান্ড লেখাপড়া করেছে। আপনি কি জানেন ইউরোপের সেনজেনভুক্ত দেশ ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, এগুলোতে একজনের যোগ্যতা দিয়ে, শুধু হাজব্যান্ড না বাচ্চা কাছে সহ যাওয়া যায়। যদি হাজব্যান্ডের যোগ্যতা থাকে তাহলে ওয়াইফ সহ বাচ্চার কাছে সবাই যেতে পারে। এবার তারা কি পাচ্ছে দেখেন, যদি একজনের যোগ্যতা থাকে সে শুধু আইলস করবে, বাকিদের আইলস করতে হবে না, বাকিদের কোনো কোর্সও লাগবে না, শুধু ইংলিশ শিখতে হবে। তারা কি করতে পারছে, ওই একজনের যোগ্যতা দিয়ে, আমাদের এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, সে ওখানে যিনি যাচ্ছেন তিনি পার্ট টাইম করার সুযোগ পাচ্ছেন, বাট তার হাজব্যান্ড বা তার ওয়াইফ ফুল টাইম করার সুযোগ পাবে। এবং বাচ্চার জন্য ওখানে ডে কেয়ার সুবিধা আছে, বাচ্চাদের রাখার ব্যবস্থা আছে, যে ছোট হয় তাদের রাখার ব্যবস্থা আছে আলাদা। এই সুযোগগুলো তো আছে, আপনাকে জানিয়ে তো না, আমরা শুধু কান্নাকাটি করি, হা হতাশ করি, নিজেকে গড়ে তোলার জন্য একটা সময়ও দিই না। শয়তানের একটা বড় পাঠশালা আছে, বিশ্ববিদ্যালয় আছে, তার প্রথম চ্যাপ্টারটার নাম কি জানেন, হতাশা। যার মধ্যে হতাশাকে প্রশ্রয় দিলেন সে মনে আপনাকে শেষ করে ফেলবে। যার মধ্যে হতাশা ঢুকে যায় শয়তান বলে যে তার মধ্যে একটা শয়তান ঢুকে গেছে, তার আর কাজ করা লাগে না, অর্থাৎ শয়তানের ডিউটি শেষ। কেন, হতাশা যখন আসবে দেখবেন যে পাঁচ রক্ত নামাজ পড়তো জামাতে, তার আস্তে আস্তে জামাত ছুটে যাবে, এরপরে হতাশার কারণে আস্তে আস্তে তার নামাজের ওয়াক্ত ছুটে যাবে, পাঁচ রক্ত পড়তো চার পড়বে, তারপর তিন পড়বে, তারপর আস্তে আস্তে নাই, এরপর হতাশা বেশি হওয়ার কারণে কোন একটা হয়তো ধূমপান করা শুরু করবে, সিগারেট খাওয়া শুরু করবে, তারপরে বলবে যে আরো বসে হলে তখন মাদক নেওয়া শুরু করবে, তারপর আরো হলে তখন লাস্টে হচ্ছে সুইসাইড। অর্থাৎ এইভাবে করে শেষ করে দেয় শয়তান, ওই যে ঢুকে গেল কি হতাশা, এখান থেকে শেষ আস্তে আস্তে আস্তে আস্তে একদম শেষ। এই জন্য হতাশা আসছে নাই নাই করবেন, নাই হতাশা নাই, নো ডিপ্রেশন ইন লাইফ, কখনো প্রশ্রয় দেবেন না, ঢুকতেই দেবেন না। যে অবস্থায় আছেন, যে হালতে আছেন, বলবেন আলহামদুলিল্লাহ, প্রতিদিন একশো বার আলহামদুলিল্লাহ পড়েন, আপনার জীবন আগের থেকে ভালো হবে ইনশাল্লাহ, যে অবস্থায় থাকেন। আর প্রতিদিন বারবার বারবার চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার ইরসিল সামা আলাইকুম মিদরার। আপনারা এটা পড়ে দেখেন সূরা নূহের মধ্যে, আপনারা 10-12 আয়াত পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন, তুমি ইস্তেগফার করো, তওবাকারীদের মধ্যে সব শামিল হও, আমি তোমার রিজিক বাড়াই দেব, আমি তোমার রিজিক দিব, ধন সম্পদ দিব, পানি বর্ষণ করব, অর্থাৎ তোমার জন্য এখানে ফসল দিব, সন্তান দিবে, সবকিছু কিন্তু এখানে। তার মানে এইটা ইস্তেগফার করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার জীবনের দুঃখ কষ্টগুলো চলে যাবে, আপনার জীবনে সম্পদ বাড়বে, আপনার জীবনে টাকা পয়সা বাড়বে হালাল ভাবে, আপনার জীবন আগের থেকে সুন্দর হবে। আজকে এই দুটো আমলের কথা বললাম, প্রত্যেকে করবেন, প্রত্যেকে ইনশাল্লাহ
0: ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আমাদেরকে লিখেছেন দেলোয়ার হোসেন, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, সিঙ্গাপুর থেকে জেনারেল আইডিএস করতে চাই, কোনো সুযোগ আছে কি, এবং ইসিএ করতে চাই, আমার ভাতিজা আপনার ওখানে লেভেল ওয়ান করছে।
1: আচ্ছা, আপনি যে বলে সিঙ্গাপুর থেকে করতে চান, ঠিক আছে করা তো যাবে, কিন্তু কেন করতে চান? উনি কি লিখেছেন, উনি কি পাশ করেছেন, তা তো লেখেন
0: দেননি।
1: আচ্ছা, অনেকেই কিন্তু মনে করে যে আমি হ্যাঁ যাবো, কিন্তু জেনারেল আইডিএসটা কেন লাগবে সেটা তো আপনি লেখেননি। অনেকে ভুল তথ্য দিয়ে আপনি ভুল কিছু করে থাকে। দেখেন আপনি মাস্টার্স পাস কিনা, তাহলে কেনাডাতে একটা সুযোগ আছে, তবে আপনি এই পদ্ধতিতে না যে বরং আপনি ওখান থেকেই সিঙ্গাপুর থেকেই আপনি ইউরোপের জন্য ওয়ার্ক পারমিটের কাজ করতে পারেন। আর যদি লেখাপড়া থাকে তাহলে স্টুডেন্ট ভিসায় যেতে পারেন, আমরা ওখান থেকে আপনার স্টুডেন্ট ভিসার কাজ এখান থেকে করতে পারবো, ঢাকা থেকেই, এটিএমস থেকেই। আবার ওখান থেকে আপনি ওখানে বসেই থাকেন, ওখানে আপনি শুধু অনলাইনে আমাদের যোগাযোগ করলে আপনার প্রসেসিং ডান হয়ে যাবে এখান থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার হতে পারে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসা। তো সুতরাং আপনার ইসিএটা আমাদের এখানেই করানো হয়, সিএটা কিন্তু এটিএমস এ সব হয়, এখান থেকে হয়, এখান থেকে জেনারেল একাডেমিক আইটেস্টও হয়, আবার জেনারেল আইটেস্টও এখান থেকে হচ্ছে। সব ধরনের সার্ভিস আছে এখানে, অনলাইনও আছে অফলাইনও আছে, আবাসিক আছে অনাবাসিক আছে, সবই আছে। তো আপনি ওখান থেকে অনলাইনেও করতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনার প্রয়োজন কিনা সেটা দেখেন, আমাকে যদি খুলে বলেন তাহলে আমি আশা করি, আমি নাম্বারটা আবারও বলছি, আপনি এই নাম্বারে যোগাযোগ করেন, তাহলে আপনারটা বুঝতে পারবো যে প্রয়োজন আছে কি নাই। খামাখা করে তো লাভ নেই, হয়তো আপনার একাডেমি লাগবে, আপনি করছেন জেনারেল, তো টাকা তো নষ্ট হবে, অর্থাৎ একটু তথ্য দরকার, আন্দাজে কোনো কিছু করবেন না। নাম্বারটা আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, আমার ব্যক্তিগত নাম্বার অনেকে চাই, স্যার একটু ব্যক্তিগত নাম্বারটা দেন, আমার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01712 80 81 93। আবার বলছি ব্যক্তিগত নাম্বারটা 01712 80 81 93। আপনারা নিচে লিখে রাখতে পারেন এটিএম, যা সততার চাদরে মোড়ানো। একটা কথা বলে রাখি সিফাত, আপনি জানেন যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে, হাজার হাজার আছে, শত শত বলে ভুল হবে, সব কিছু বলে কয়েক হাজার হবে, এর মধ্যে কয়জন সততা নিয়ে কাজ করে? আপনি জানেন অনেক রিপোর্টে আসছে, বিভিন্ন নামটা আমার নাম বলতে চাই না, কিন্তু দুঃখজনক হলো সত্য, এজেন্সি হলেই মানুষ ভয় পায়, আতঙ্কে থাকে, না জানে তার জীবনের সব সম্পদ যেটুকু তার গচ্ছিত ছিল, হয়তো কোনো জমি বিক্রির টাকা, অথবা বাবার রিটায়ারমেন্টের টাকা, অথবা মায়ের গয়না বিক্রি করার টাকা, অথবা কোনোভাবে ধার করা টাকা, সেই টাকাটা দিল ভিসা প্রসেসের জন্য, স্টুডেন্ট ভিসা হোক অথবা ওয়ার্ক পারমিট হোক, সে সব কিছু মিলে চলে গেল। যেন আমি যেটা বলি, আমি এই মুহূর্তে যেখানে আমি আমি এখন লাইভ করছি এটিএম থেকে, দেখতে পাচ্ছেন এটিএম সততার চাদর মনো, সে এই বিল্ডিং এ আছে প্রায় 11 বছর ধরে। তার কিছুটা তিনটা বিল্ডিং, চারটা বিল্ডিং আগে আর তিনটা বিল্ডিং পরে, এইটুকু আরো দুইটাতেও আমার বিচরণ ছিল। এইটুকু মিলে আমি আছি এখানে প্রায়, আমার এখানে এই এই বিল্ডিং এতে 11 বছর, আর বাকি আর দুই তিনটা বিল্ডিং মিলে আরো দুইটা, তাহলে এই তিনটা বিল্ডিং এর মধ্যেই আমার বিচরণটা এখানে প্রায় কত বছর হবে, তিনটা বলে বলবো চারটা বিল্ডিং, হ্যাঁ এই চারটা বিল্ডিং এখন যেটা আছে এখানে 11 বছর, বাকিটা আপনার ধরে প্রায় 24 বছর, এখানে প্রায় 24টা বছর। তাহলে আপনি এখন বলেন, তাহলে আমি তো এখানেই, এই ঢাকার মালিবাগে মোচাক মার্কেট কাছাকাছি, তো ওরা কি করে দেখবেন, ওরা আজকে এখন হয়তো মিরপুরে আছে, এরপরে চলে গেল বনানী, এরপরে চলে গেল মহাখালী, এরপরে চলে গেল হয়তো অন্য কোনো জায়গায় উত্তরা, এরপরে দেখবেন আরো অন্য কোনো জেলায়, এরপরে সিলেটে, এরপর চট্টগ্রাম, আর অন্য কোনো জায়গায় দেখবেন যে নাই, এরপর রংপুরে, আপনার খুঁজেই পাচ্ছেন না, এরপর হয়তো অন্য কোনো দেশে চলে গেছে পালায়। তো তারা কি করে, দীর্ঘস্থায়ী রাখে না, তারা একটা সিজন নিয়ে করে এটা, আরেকটা কাজ করে তারা খুব অল্প অ্যামাউন্ট বলে। আমাকে অনেক বলে, স্যার এত টাকা কেন লাগে, টাকা তো বেশি বলেন। হ্যাঁ, আপনার কর্মকর্তারা বললো যে বেশ কিছু টাকা লাগবে, কিন্তু ওরা তো অনেক কম বলছে, আমার যত কম বলে সেটাই তো প্রতারণা, কম বলা মানেই আপনি মনে রাখবেন যে আপনি হয়তো প্রতারকের চক্রে পড়তে যাচ্ছেন, কারণ কমে তো সম্ভব না, প্রত্যেকটা জিনিসের তো একটা খরচ আছে, ওই খরচটা তো আপনাকে দিতেই হবে। যখন সে কম বললো, যখন মনে করেন যেখানে লাগবে হচ্ছে 12 লাখ টাকা বা 10 লাখ টাকা, সে বললো 3 লাখ টাকা করে দেবো, সে কোথা থেকে করবে, তাকে তো টিউশন ফি দিতে হবে, তাকে তো 1 বছরের টিউশন ফি দিয়ে তারপর বাড়াতে হবে, ওই টিউশন ফি দিবে কেমন করে 2 লাখ টাকার মধ্যে, 3 লাখ টাকার মধ্যে, তিনশো টিউশন ফিতে আসে 7 লাখ টাকা 8 লাখ টাকা। তো যখন কম বলে মনে রাখবেন সেটা প্রতারণা হচ্ছে। যেমন অনেক সময় ওয়ার্ক পারমিটে দেখবেন যে অনেকে অনেক কম বলে, এত কম বলে, মানে স্যার এত কিভাবে সম্ভব, মানে ওরা তো অনেক কম বলছে, এখানে কেন এরকম, মানে কম মানেই তো প্রতারণা, কম মানে আপনাকে দেখাচ্ছে যে আমি খুব কমে দিচ্ছি, মানে কি আপনি আপনি একটা লুক্রেটিভ একটা ফিগার বললে, চটকদার কিছু বললে আপনি কিন্তু খুব খুশি হয়ে গেলেন, তো এত কমে। আর একটা পার্টি আছে দেখবেন, তারা বলে যে প্রথমে এত টাকা দেন মেডিকেল করেন, আর মেডিকেল কেন লাগবে, আগে তার তো অ্যাপ্রুভ হচ্ছে কিনা সেটাকে দেখি, মেডিকেল তো অনেক পরের বিষয়, শেষের জিনিসটা তো আগে করাচ্ছে, যেটা সবার শেষে লাগে মেডিকেলটা, সে সবার আগে করাচ্ছে, ওখানে কিছু টাকা পয়সা নিল। আবার তারা কি করে দেখবেন, যে আপনার এখন আপাতত এই 3 লাখ 4 লাখ দেন, বাকি টাকাটা ওখানে বিদেশে যাওয়ার পরে দিবেন, আপনি ওখান থেকে ইনকাম করে দিবেন, মনে হয় যে সে তার একজন আপন ভাই, হ্যাঁ অথবা তার দুলা ভাই বা কোনো একটা আত্মীয় সম্পর্কে আছে, তারা যেটা করছে, মানে এমন ভাবে বলে তারা, এইভাবে তারা যে করছে, আমি বলবো যে সচেতন হওয়া দরকার এই দেশটা, আমি বলবো যে বাংলাদেশের এই যে 7 কোটি বাঙালির এক সময় ছিল হে বঙ্গ জননী, আমি এখন বলবো এই 20 কোটি বাঙালির হে বঙ্গ, যে আপনারা এখন আপাতত এই 3 লাখ 4 লাখ দেন, বাকি টাকাটা ওখানে বিদেশে যাওয়ার পরে দিবেন, আপনি ওখান থেকে ইনকাম করে দিবেন, মনে হয় যে সে তার একজন আপন ভাই, হ্যাঁ অথবা তার দুলা ভাই বা কোনো একটা আত্মীয় সম্পর্কে আছে, তারা যেটা করছে, মানে এমন ভাবে বলে তারা, এইভাবে তারা যে করছে, আমি বলবো যে সচেতন হওয়া দরকার এই দেশটা, আমি বলবো যে বাংলাদেশের এই যে 7 কোটি বাঙালির এক সময় ছিল হে বঙ্গ জননী, আমি এখন বলবো এই 20 কোটি বাঙালির হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে সচেতন করণীয়।

0: কিছুই আছে, আমার কাছে আসছে একটা ছেলে, ওই সে বললো স্যার আমার কানাডাতে ওয়ার্ক পারমিটের কথা বলেছিল এবং বলল যে এখন এটা দাও পরবর্তীতে দিবা। আস্তে আস্তে করতে করতে দেখেন তার কাছে নিচে প্রায় 44 লক্ষ টাকা, 44 লাখ টাকা, 44 লাখ টাকার বিনিময়ে। আমি এখন দেখাইতে পারছি না, এই মুহূর্তে আমি হয়তো খুঁজে পেলে দেখাবো, তো আমি আগে দেখিয়েছিলাম। বিনিময় যারা দিয়েছে সেটা একটা হয়তো কোন একটা জায়গা থেকে কম্পিউটার দিয়ে, আপনি জানেন যে ফটোশপ এবং আরো কিছু হ্যাঁ অ্যাপ আছে যেগুলো দিয়ে চেঞ্জ করে দেওয়া যায় নাম্বার রেখে, এবং ওইটা দিয়ে একটা স্টিকার বানিয়ে দিয়েছে, এবং এইটা দিয়ে সে কিন্তু নিয়ে গেছে 44 লাখ টাকা, 44 লক্ষ টাকা, প্রায় অর্ধ কোটি টাকা খরচ হয়েছে মাত্র 200 টাকার মতো। এটা তো মানুষ বোঝে না, সচেতন তো না। আমি যখন বলবো যে কিছু না হোক একবার আমার কাছে আসতে বলবো, একটা বার কথা বলতে বলবো, আসেন দেখেন, আপনার যোগ্যতা থাকলেও আসেন না থাকলেও আসেন, আপনার টাকা থাকলেও আসেন না থাকলেও আসেন, শুধু বলবো বাস ভাড়া টাকাটা যদি না থাকে কিছু বিক্রি করে হলেও আসেন। আমি বলবো যে একবার আসেন ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমাদেরকে লিখেছিলেন মাসুম হাসান জয়। স্যার আমার একটা কথা ছিল, সেটা হলো আমি আইএলটিএস করব, আমি ইন্টার পাস করেছি 2024 সালে, বর্তমানে বিবিএ করছি ম্যানেজমেন্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমি কোন কোন দেশে যেতে পারবো?
0: দেখো তুমি যে বলেছো এখন ম্যানেজমেন্টে তুমি পড়ছো, কিন্তু কথা হলো যদি তোমার কিছু সামর্থ্য থাকতো, তুমি বলো ন্যাশনালে কিন্তু অনেকে পড়ছে, লক্ষ লক্ষ লক্ষ লক্ষ মানুষ বিবিএ করছে ন্যাশনালে, তো ম্যানেজমেন্টে বলো আর মার্কেটিং এ বলো আর যেটাই বলো, এখন তুমি কেমন করে তুমি নিশ্চিত হচ্ছ যেটার পরে তুমি একটা চাকরি ভালো পাবে, এটার পরে তুমি একটা ভালো কিছু করবে যেখানে ক্লাস ঠিক মতো হচ্ছে না? তা আমি যেন বলবো যে কিছু কি তোমার নাই, কিছু থাকলে তুমি একটা করো, যাদের নাই তাদেরকে বলবো, তাদেরকে এত ভারী সাবজেক্ট পড়তে বলবো না, যদি ন্যাশনালেই পড়তে হয় তখন তাদেরকে বলবো যাও তুমি রাষ্ট্রবিজ্ঞান পড়ো, তুমি হিস্ট্রি পড়ো, ইতিহাস পড়ো, তুমি লোক প্রশাসন পড়ো, তুমি সোশ্যাল ওয়ার্ক পড়ো, হ্যাঁ তুমি এই জাতীয় সাবজেক্টগুলো পড়লে কি হবে বলো তো, সারা বছরে মাত্র 1 মাস থেকে 2 মাস পড়ে তুমি পাশ করে যাবা, আর বাকি তুমি সময়টা এই যে 48 মাসের মধ্যে প্রায় 40 মাস তুমি তোমার ক্যারিয়ারে কাজ করতে পারবে, তুমি ইংলিশ শিখতে পারবে লেভেল 1 2, আইএলটিএস, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং সব করতে পারবে, এআই শিখতে পারবে, আমরা একটু করাচ্ছি এখানে, এই সময়ের মধ্যে তুমি ইনকাম করতে পারবে, অর্থাৎ তোমার তো একটা হালাল ইনকামের চিন্তাও করতে হবে। একটা মানুষের একটা কথা বলি, আমার একটা ছাত্রের কথা বলি, ও এসে যখন আমার কাছে আসলো যে স্যার আমি বেতন পাচ্ছি, ও বেতন পাচ্ছে প্রতি মাসে 18-19 মতো বেতন পায়, আর সেখান থেকে ওর মায়ের লিভারে একটা প্রবলেম আছে, তো ডাক্তার যে ওষুধ দিয়েছে তাতে প্রতি মাসে ওষুধ খেতে হবে প্রায় 14,000 টাকার, আর ও বেতন পায় হচ্ছে 19,000 টাকা। এই জন্য কি করে কিছু মানে ইয়ে দিয়ে একদম ডাক্তারকে জিজ্ঞেস করছে কোন ওষুধ গুলো না হলেই না, সেই ওষুধ সবকিছু মিলে 5,000 টাকার মতো একটা ওষুধ সে দেয় প্রতি মাসে, আর 14,000 টাকা তাতে সংসার চলে। তো বললো স্যার আমার যদি মা যদি প্রতি মাসে এই 14,000 টাকার ওষুধ খেতে পারতো তাহলে আর একটু ভালো থাকতো, সে তো মারা যাবে একদিন কিন্তু আর একটু ভালো থাকতো, প্রথম দিন যে কষ্টটা করে তার যে কষ্টটা দেখি এই কষ্ট আমার সহ্য হয় না। তখন আমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার কি আর কিছু আছে, তোমার বাড়িতে কোনো জমি জমা আছে কিছু আছে? স্যার আমাদের ভিটা বাড়ি আছে আর এছাড়া আর মাত্র 6% বা 7% জমি আছে, আর কিছু নাই। আমার ওই 6% দাম কত? স্যার দাম তো অনেক। কেমন দাম হবে? দাম তো প্রায় 30-40 লাখ টাকা হবে, 30-35 লাখ টাকা হবে। আমি এত হবে? তোমার তো লাগবে এত না, তোমার যে যোগ্যতা আছে তাতে তো মাত্র 10.5-11 লাখ লাগবে ইউরোপে যাওয়ার জন্য, হ্যাঁ ইউরোপে যেমন আমি সাইপ্রাস নামই বলে দিলাম, তো মাত্র এটা লাগবে, তো তুমি এটাতে তুমি করো আর বাকিটা বিক্রি করা লাগবে না, তুমি 2% বিক্রি করো। আমি হিসাব করে বললাম তা 2% বিক্রি করো, তোমার তো সেই অ্যাবিলিটি আছে তোমার, আমি বললাম ওই 6% কতটুকু ইনকাম হয়? স্যার ইনকাম তেমন হয় না, আমরা কিছু ওই সবজি টবজি লাগানো হয় এই আর কি, ওদের ভালো এটা, কিন্তু এই বুদ্ধিটাকে কেউ দেয়নি। আমি তো 2% বিক্রি করে তুমি তো পারো, তো তোমার পক্ষে তো ওই যে মাত্র 2% আরো তো 4% থেকে যাবে, হ্যাঁ তো ওইটাতে তুমি তো প্রতি মাসে 2 লাখ টাকা সাপোর্ট তো বাড়িতে দিতে পারো। আজকে তোমার মা চিকিৎসার অভাবে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন, আমার খুব কষ্ট লাগে একটা বিষয় নিয়ে, যে বাবা মা সন্তানের পিছনে মানুষ করতে করতে তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে দেয়, সব সঞ্চয় কিন্তু দিয়ে দিল বাবা মা, অথচ দেখেন তার শেষ

0: শেষ যে ট্রিটমেন্ট, মেডিকেল সাপোর্ট, এটা কিন্তু বেশিরভাগ সন্তান দিতে পারছে না। অর্থাৎ সে যদি তার সন্তানের লেখাপড়া, তার জীবনের ক্যারিয়ারের জন্য খরচ না করত, তাহলে কিন্তু সে দিতে পারত, জমায় রাখত। কিন্তু সে কিন্তু ভালোর জন্য করলো, যে সন্তানকে গড়ে তোলার জন্য করলো, তারই জন্য করতে যেয়ে সেই সন্তান যে ইনকাম করে, তাতে কিন্তু তার জীবনের শেষ বয়সে খুব কষ্ট করে দিতে হচ্ছে। মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে না, সাপোর্টটা পাচ্ছে না। আমি অন্যান্য খাওয়া দাওয়া ভালো কিছু বাদ দিলাম, আমি অন্যান্য কিছু বাদ দিলাম, আমি খাওয়া, আপনি জানেন যে একটা বয়সের পরে রুচি থাকে না, একটা বয়সের পরে হ্যাঁ মাছ মাংস খাওয়াতে হয়, সারা জীবন তো কষ্টই করলো, শেষ জীবনেও খাওয়ানো গেল না। এই দুঃখটা কাকে জানাবো? যারা এটা ফিল করে না তাদেরকে বলবো, তোমার জন্যই কিন্তু তোমার বাপ মা সব খরচ করলো, আজকে শেষ বয়সে তোমার পেছনে খরচ করার কারণেই তাদের মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে না, এটাকে তুমি ফিল করো? এটা যদি ফিল করে থাকো তাহলে তোমার এখনই করা উচিত আইএলটিএস এবং লেভেল টু, এবং তারপরে বাইরে যাওয়া উচিত, যেন বাপ মা তোমার ভালো থাকে। মনে রাখতে হবে, আমি মাঝে মাঝে বলি আল্লাহর কাছে, আল্লাহ ততদিন পর্যন্ত বাপ মাকে বাঁচিয়ে রাখো যতদিন পর্যন্ত তার সন্তানরা একটা সাফল্যের মুখ না দেখে। সাফল্যের মুখ না দেখে পর্যন্ত তুমি তাদেরকে নিও না, কিছুটা দেখে যাক, এতই করলো, সন্তানের সব ব্যয় করলো। এই জন্য আমি কি করে জানেন, ওই যে বললাম 10 বছর বয়স আমাদেরকে দেন, বাচ্চা 10 বছর হয়ে গেছে দেন, 11 বছর হয়েছে দেন, অর্থাৎ যত তাড়াতাড়ি দেবেন তত ভালো। তাহলে কি হচ্ছে দেখেন, আপনার সন্তান ইনশাল 15 বছরের মধ্যে ইনশাল্লাহ ইনকাম করবে, ইনশাল্লাহ। এখানে অনেক এক্সাম্পল আছে, সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না, অনেক এক্সাম্পল আছে। আবারও ব্যক্তিগত নম্বর বলি, একটা নাম্বার দিচ্ছি যেটা আমি আগে বলেছি, একটু চেঞ্জ করে দিই, 01612 80 81 93, বলেছি 01612 80 81 93, ATM স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন।
1: জি স্যার, স্যার ধন্যবাদ স্যার। আমরা একেবারেই আসলে শেষের দিকে যাচ্ছি, আমি ছোট্ট করে একটা প্রশ্ন আসলে করব, সেই ছোট্ট করে আমরা 2-1 মিনিটের মধ্যে উত্তরটা জেনে নেওয়ার চেষ্টা করবো আপনার কাছে, যদিও অনেকগুলো প্রশ্ন আছে আমাদের কাছে। নাসরিন সুলতানা লিখেছিলেন, স্যার আসসালামু আলাইকুম, হাজব্যান্ড ইউরোপেতে MBA করছে, PR পাওয়ার পর যদি ওয়াইফকে নিতে চায় তাহলে ওয়াইফের কি IELTS করার প্রয়োজন আছে?
0: আসলে বলবো, যদি হাজব্যান্ড ওখানে পড়ছে যদি পেয়ে যায়, ইনশাল্লাহ আপনাকে নিতে পারবে। তবে আপনি যাওয়ার আগে অবশ্যই অবশ্যই Level 1-2 IELTS, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং না করে যাবেন না। মনে রাখবেন, এই কোর্সগুলো করার পর আপনি দেখবেন আপনি কমপক্ষে ওখানে প্রতি মাসে 1-1.5 লাখ টাকা বেশি পাচ্ছেন, প্রতি মাসে কথা বললাম। শুধুমাত্র কোর্সগুলো করে যাওয়ার ফলে আপনি দেখছেন প্রতি মাসে আপনি 1-1.5 লাখ টাকা বেশি পাচ্ছেন, অথচ সবকিছু মানে কোর্সগুলো করতে মাত্র 60,000 টাকা লাগে। আচ্ছা, প্রতি মাসে যদি আপনি ধরেন তাহলে বছরে আপনার লাভ হবে প্রায় 18 লাখ টাকা। তো 60,000 টাকা বিনিময় করে বছরে আমরা 18 লাখ টাকা পাই, কয়েক কোটি টাকা ইনকাম হবে, কত কোটি কোটি টাকা। কিন্তু আমরা বাঙালিরা মনে করি কি জানেন, টাকা জমে বড় হব, আমাদের সামনে থেকে এতটুকু আমরা খরচাতে চাই না। মনে রাখবেন, টাকা জমিয়ে মানুষ বড় হয় না, টাকা জমালে মানুষের কি হয় বলুন তো, টাকা ইনকামের প্রতি আগ্রহ কমে যায়,
1: কমে যায়।
0: হ্যাঁ, বরং টাকা যদি আপনি খরচ করেন, ইনভেস্ট করেন, মনে করেন আপনার কিছু নাই, আপনার আছে মাত্র 3,000 টাকা সেভিংস আছে, ওই 3,000 টাকা দিয়ে একটা অনলাইন কোর্স করেন, ওইটাতে শেখেন, দেখবেন ওইটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। এই জন্য বলবো, আমার কাছে মনে হয় যেহেতু শেষ, আমি বলবো যারা পরীক্ষা দিয়েছে HSC বা আলিম বা ডিপ্লোমা, তাদেরকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে যারা একেবারে তাদের সামর্থ্য নাই তাদেরকে তুমি ছেড়ে দাও, তাদের জন্য সিট ছেড়ে দাও, তুমি ঢাকা ভার্সিটির প্রতিযোগিতা না করে তাদের জন্য ছেড়ে দাও, তুমি ওই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় না করে তাদের জন্য ছেড়ে দাও, তোমাদের সামর্থ্য থেকে তুমি বাইরে চলে যাও, জানার সামর্থ্য সে এটা করুক, তাকে ছেড়ে দাও সিটটা, তাহলে সে একটু ভালো জায়গায় চান্স পেল, তার জীবনে কিছু করে খাবে। আর তুমি কি করো, এই যে তোমার যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তুমি IELTS করো, Level 2 করো, এতটুকু সামর্থ্য আছে আর কিছু ধার করো, আর কিছু নিজের টাকা কিছু বিক্রি করো, এটা দিয়ে তুমি চলে যাও। তাহলে কি হবে বলো তো, তোমার বয়স যদি 18 হয় 19 হয়, এখানে তুমি ভর্তি পরীক্ষার জন্য তুমি যে চেষ্টা করছো 2 বছর ধরে চেষ্টা করছো, ওই 2 বছরে যে তুমি ইনকাম করবে, ওইটাই দেখবে যে অনেকে সারা জীবন বাংলাদেশে জমাতে পারে না, ওই 2 বছরে অনেকে 50 লাখ ইনকাম করে। তো এমনি যেন বললাম, এটা যদি হয় তাহলে তোমার জীবনটা খুব অল্প সময়ে। একটা লাস্ট বলে রাখি, বাংলাদেশে সাধারণত যেটা হয়, 50-60 বছর বয়সে যে সাফল্য, আর্থিক সাফল্য, অর্থনৈতিক সাফল্য অর্জন না করতে পারে, জাস্ট HSC আলিমের পরে, ইন্টারমিডিয়েট পরেই যদি কেউ IELTS Level 2 করে বিদেশে ভিসা প্রসেস করে, তাহলে ইনশাল্লাহ আর যদি তার যোগ্যতা না থাকে, আইএলটিএস পয়েন্ট না থাকে, তাহলে স্টুডেন্ট ভিসা না যে ওয়ার্ক পারমিটে যাবে। ওয়ার্ক পারমিট হচ্ছে ইউরোপে, বৈধভাবেই হচ্ছে, এই সুযোগ তো আছে। আর সবকিছু মিলে বলবো, যদি মুসলিম হয়ে থাকে ফজর নামাজ প্রতিদিন শুরু করে পাঁচ ওয়াক্ত নামাজ যেন চান না হয়। নামাজ পাঁচ ওয়াক্ত হচ্ছে না, তুমি ক্যারিয়ার শুরু করো না, পাঁচ ওয়াক্তই লাগবে। এবং ফরজ সালাত গুলো পড়লে প্রত্যেক ফরজ সালাতে পড়ে আয়াতুল কুরসি পড়ো। যদি অন্য ধর্মের হয়ে থাকে তাদেরকে বলবো যার যার ধর্ম তার কাছে, বাট দিন যেন তোমার আগে উঠতে না পারে, দিন শুরু করো দিন শুরু হওয়ার আগে। এবং তুমি ইংলিশে তুখর হও এবং অন্যান্য অর্জন করো, অলসতাকে প্রশ্রয় দিও একেবারেই প্রশ্রয় দিও না, তুমি ইনশাল্লাহ বড় হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। আজকের দিনটা কাজে লাগাও, কালকে তুমি সেই দিনটা পাবে যেদিনটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আমি ব্যক্তিগত আবার নাম্বারটা দিয়ে শেষ করছি, এটিএম মোহাম্মদ আমার পুরো নামটা, মানুষ আমাকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ের কারিগর বলে, 01712 80 81 93। আবার হচ্ছে ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা SMS করতে পারেন, আপনারা সরাসরি কল করতে পারেন এবং সরাসরি আমার সাথে দেখা করেন একবার জীবনে একবার হলেও। থ্যাংক ইউ সো ভেরি মাচ, ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং যারা দেখছেন তাদেরকে বলবো যেহেতু এটা ফেসবুকে আছে একটু শেয়ার করে দেন, অনেকগুলো মানুষের উপকার হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ,
1: অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। এবং আমার উপস্থিত দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আপনি এই আয়োজনের আয়োজনটি দেখতে পাচ্ছেন এবং আমাদের আগেও যে আলাপগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের পেজে, সেখান থেকে অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, স্যারকে ফোনও দিতে পারেন আপনার যে কোনো প্রশ্নের জন্য। আজকের মতো সিফাত বিদায় জানাচ্ছি, আমাদের সময় একেবারেই শেষ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি আলবিদা।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম, পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত, 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো,
5: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ ইজ মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.
3: 9.4.
4: আমার জীবনটাকে পাঞ্চি করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই। ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
5: মানে কি?
4: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
5: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4
6: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: FM 90.4 খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: Nation, X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো, চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: এই জিনিসগুলো দেখার পরে আমার মনে হয়েছে আসলে কিছু আছে, যেটা আছে যেটা আমার দেখা উচিত।
1: ওকে,
0: কেমনই দেখি না কতটুকু খারাপ হবে আমার।
1: বাট সেই সময়টা আপনার ভয় লাগছিল না? যে ভয়ে
0: কিউরিয়াসিটি একটা ব্যাপার আছে। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি যে আপনার আমরা যতই এজে হোক না কেন, আমাদের এজের কিছু কিছু মানুষ তার এখনো কিন্তু বাচ্চা মনমানসিকতা রয়ে গেছে। একটা বাচ্চাকে দেখবেন একটা জিনিস না করলে সে সেটাই করতে চায়, কারণ কিউরিয়াসিটির একটা ব্যাপার আছে। সেই কিউরিয়াসিটির কারণে আমি প্ল্যান করেছি আমি একা যাব, রাত তিনটায় যাব। তারপরে আমি আর দুই তিন দিন কিছু করলাম না, কারণ জানি যে এই সময়টা আমাকে সবাই নজরে নজরে রাখবে, কারণ তারা সবাই বুঝছে যে আমি কিছু করতে যাচ্ছি। কয়েকদিন পরে, অ্যাপ্রক্সিমেটলি 4 দিন কি 5 দিন পরে, আমি কি করলাম, প্ল্যান করলাম যে আজকে রাত্রে পানি খাওয়ার নাম করে উঠে, যেহেতু ফিল্টারটা আমাদের কমন স্পেসে ছিল, পানি খাওয়ার নাম করে উঠে রুমের লাইট জ্বলাবো না, আমি জাস্ট চলে যাবো, আর জিজ্ঞাসা করলে পানি খেতে যাচ্ছি। শুরুতে যেটা বললাম যে ওই ইনসিডেন্টটার পর থেকে আমি চেষ্টা করি এখন পর্যন্ত অনেক কিছু মেনটেন করে চলতে, কারণ চাই না যে লাইফ টাইমের জন্য কিছু সাথে চলে আসুক।
2: আর এগুলো মানুষকে ট্রমাটাইজ করে দেয়।
0: আমি আসলেই অনেক বেশি ট্রমায় চলে গিয়েছিলাম, আমি বাসায় ফেরত চলে গিয়েছিলাম। সো ওকে, সো দেখতেই পাচ্ছেন আমি খুব দ্রুত নিঃশ্বাস নিচ্ছি, কারণ ওই জিনিসটা আসলে মানে আপনি যদি ইমাজিন করেন, দ্যাট ওয়াজ হিউজ হিউজ
1: ছিল।
0: গেলাম আমার ফোন হাতে ফ্ল্যাশ লাইট, তিনতলায় গেলাম, বারান্দা পর্যন্ত সোজা গেলাম, আমাদের কমন স্পেসটার একদম এন্ডে, 4 নাম্বার রুমটা, যেটাই মেইন ঝামেলার, 4 নাম্বার রুমটার পাশেই বারান্দা। বারান্দায় গেলাম, লক খুললাম, ফ্ল্যাশ লাইট দিয়ে এভাবে করে জাস্ট, কিছুই নেই, কি হবে, ওরা করতেছে। মাথায় একটা কিছু আসলো যে একটা ভিডিও বানাই, ভিডিওর উপরে টাইমটা দেখাবো, ডেটটা দেখাবো, এরপরে কালকে গিয়ে রুফটপে সবার সাথে ভাঙাবো, যে তোমরা ভীত কিন্তু আমি পারি, একা একা যাচ্ছে, একা একা দেখো কেউ নাই, আমি একা একা ভিডিও বানাচ্ছি। এমন করছি আমি, আবার কি করি, প্রতি বছরই ফোন নিতে পছন্দ করি, আমার আপডেট ফোন ভালো লাগে। আমার ফোনে কোনো ল্যাক হ্যাক কিছু নাই বা কোনো হ্যাং কেস নাই, ফোনে ভিডিও অন হয় না।
3: কে? আসসালামু আলাইকুম, শুরু হয়ে যাচ্ছে অমানিশা। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, বিশেষ করে ঢাকা FM 90.4 এবং আমাদের সামাজিক যে মাধ্যমগুলোতে আপনারা যুক্ত হয়েছেন সবাইকেই অনেক অনেক ভালোবাসা আজকের অমানিশাতে। অমানিশার আজকে 39তম পর্ব, আর আজকে আমি রনি আছি এবং বরাবরের মতো শাফিউল মাল্লা শাফি আছে এবং আমাদের সাথে একজন মানে মিস্টেরিয়াস গেস্ট আমাদের সাথে আছে, তো ওনার নাম হচ্ছে সিলভানা। সিলভানা কেমন আছেন?
0: আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন?
3: আমি ভালো আছি। আর শাফি হচ্ছে আমাদের এই অমানিশার মানে আমরা প্রাণ বলি ওকে।
2: এবং
3: আমাদের অডিয়েন্স কিন্তু অনেক, মানে সেক্ষেত্রে আমরা যেটা করি যে অডিয়েন্সরা আমাদেরকে কখনো সুন্দর সুন্দর কমেন্টস করে, কখনো বকা দেয়, সব কিছুকে আমরা এনজয়মেন্টের মধ্যেই নিয়ে আসি, যেটা শুরুতে আপনার সাথে একটা আলাপের একটা অংশ বিশেষ ছিল।
0: ইউ সেড দ্যাট বিফোর, দে আর লাইক आवर ফ্যামিলি,
3: রাইট? এবং মানুষ কাকে বকা দেয়? যাকে বেশি ভালোবাসে,
0: যাকে নিয়ে ভাবে
3: তাকে বকা দেয়। তো শফি, এটা আজকে যখন আমি ঢাকা FM এ যখন আসি, আজকে শুরুতে এসে তো আমরা আগে চা টা খাই, তো খেতে খেতে আমরা আসলে অনেক ধরনের ঘটনা বা গল্প শেয়ার করি। তো তখন শফি বলছিল যে আর রনি ভাই দেখেন আমাদের ইউটিউবে খুব সুন্দর সুন্দর কমেন্টস আসে, আবার অনেকে বলে যে এই কি বলতেছেন এগুলা ভাই ফালতু, কিন্তু সবকিছু না আমরা এত সুন্দর করে গ্রহণ করার চেষ্টা করি, মানে সবকিছুই তো আসলে যে আপনার ইলিশ মাছ খেতে ভাল লাগে, আমার ভালো লাগে না, কিন্তু সবকিছু স্বাভাবিকভাবে নিতে হবে। আপনার ভাল লাগে না মানে আপনাকে আমি মেরে ফেলবো, বিষয়টা এরকম না। তো অমানিশার ব্যাপারটা হচ্ছে
4: এই ব্যাপারটা যেহেতু বললেন এখানে একটু আমি যুক্ত করবো, হচ্ছে আমরা কিন্তু দর্শকদের কাছে জবাবদিহিতা করতে পছন্দ করি, এটা একটা ব্যাপার। আপনাদের মনে আছে যে এখানে ফুটবল ইমানুয়েল আর্মা ফুটবলার আফ্রিকা, যাকে নিয়ে আমরা একটা এপিসোড করেছিলাম আফ্রিকান ফুটবলে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ইস্যুস গুলো নিয়ে, তখন একজন আসলে কমেন্ট করেছিলেন যে যে আর্মার বয়স তো অনেক কম, তো 1980 তার জন্মই হয়নি। তখন আমি সেখানে কিন্তু আমি মানে উনি এটা যেটা বলতে চাইলেন যে তাহলে স্টোরিটা ফেক, তখন আমি ওনাকে ব্যাপারটা বুঝিয়ে বললাম উনি যে আর্মার কথা বলছে সে ইন্টারন্যাশনাল ফুটবলার না, সে ইউএস এর একটা লিগে খেলে, আর আমি যে আর্মার কথা বলেছিলাম তিনি ফিফার রেজিস্টার্ড প্লেয়ার যিনি আফ্রিকান ফুটবলের গড টাইপ তাকে ট্রিট করা হয়, এবং আমি প্রুফ করলাম আর্মার বয়স এখন 54 বছর, এবং সেই ঘটনাটা ঠিক 1980 ঘটেছিল, আমি যে প্রেক্ষাপটে বলেছিলাম আমি সোর্স সহ আমি তাকে সেই কমেন্ট বক্সে সাবমিট করি। সো আপনাদের যদি কোয়েশ্চেন থাকে, স্বাভাবিকভাবে ঘটনা নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে, স্পেশালি আমি আমার জায়গা থেকে এটুকু দায়িত্ব নিয়ে বলতে চাই যে আমি যে সমস্ত স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করি বা রনি ভাই করেন বা আমাদের গেস্টরা করেন, আপনাদের যদি যে জায়গাগুলোতে সংশয় মনে হয় সেগুলো নিয়ে কমেন্ট করবেন, উইল অ্যানসার, এবং এই জন্য আমরা কিন্তু আসলে আমরা দায়বদ্ধ আপনাদের।
3: আবার এখানে আরেকটা ব্যাপার আছে শফি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এন্টারটেইনমেন্ট বা বিনোদন যেটাই বলেন না কেন সবকিছু এইটার মধ্যেই থাকে, সো বেশি সিরিয়াসলি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তো আজকে যেটা আরেকটা কথা সেটা হচ্ছে যে অনেকে আমাদেরকে গল্প বা ঘটনা পাঠাতে চান বা আমাদের সাথে যুক্ত হতে চান, তাদের জন্য একটা কথাই বলছি যে এই মুহূর্তে স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছেন, এটা হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে আপনারা চাইলে ভয়েস পাঠাতে পারেন, টেক্সট পাঠাতে পারেন বা যা খুশি তাই লিখে পাঠাতে পারেন। তো সিলভানা আছে আমাদের সাথে, একটু সিলভানা সম্পর্কে একটু বলি, সে আসলে অনেক রকম কাজের সাথে যুক্ত, অনেক পরিচয়ে গুণান্বিত আর কি। তো আজকে তার সাথে আমাদের যেভাবে যোগসূত্রটা হয়েছে অনেকটা বাংলা সিনেমার মতো, এই যে হুট করে ধাক্কা লেগে নায়িকার সাথে প্রেম হয়ে যায়, আমাদের সাথে প্রেম হচ্ছে না, এটা ওই প্রেম না, সেটা বলছি যে আমাদের সাথে যে আজকে জয়েন করবে সিলভানা সেটা আসলে হুট করে হয়ে গিয়েছে। আর সিলভানা আসলে আমাদের যেহেতু ভৌতিক একটা পডকাস্ট, জিন পরি নিয়ে কথা বলি বা ভূত নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে সিলভানাকে পরি বললেও ভুল হবে না, পরির মতো সুন্দর। যাক আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, বিশেষ করে সফি খুব আনন্দিত, সফি চাই
4: আমি আসলে আমি গেস্টকে নিয়ে আনন্দিত থাকি, কারণ এই যে সময় দেয়া এই ব্যাপারগুলো তো আসলে আপনি চিন্তা করেন, মানুষ চিন্তা করে কি এগুলো, মানে অনেকেই চিন্তা করে যে কি অবাস্তব বিষয় আশয় নিয়ে কত কিছু আছে, কমার্শিয়াল ব্যাপারে মানুষ সময় দিতে পছন্দ করে, সেই জায়গায় যারা আমাদেরকে আসলে সময় দেন এই বিষয়গুলোতে তাদেরকে দেখলে আমার এমনি আনন্দ লাগে আসলে। এটা এটা কিন্তু
3: এই সেটা বলছিলাম যে গেস্ট রঙের মানুষ নামে একটা নাটক আমি দেখেছেন কিনা জানি না, সেখানে কি শাহজান নাম ছিল, বস্তানিশা হচ্ছে
4: শামসুজ্জামান
3: অভিনয় করেছিল, যে যিনি কোনো গেস্ট না হলে বাসায়
4: খাওয়া দাওয়া করতেন না, প্রত্যেক দিন তার খাওয়ার জন্য গেস্ট নিয়ে আসতে হতো।
3: একদিন এমন হয়েছে যে সে গেস্ট বাসায় কোনো গেস্ট আসেনি, গ্রামে কোনো গেস্ট পাওয়া যাচ্ছে না, একজন ফকির নাম হচ্ছে আলেপ ফকির, গ্রামে এই ধরনের ইন্টারেস্টিং ক্যারেক্টার থাকে, তো ফকির ওই ভিক্ষা করে বস্তা ঘাড়ে নিয়ে যাচ্ছিল, ওকে বস্তানিশা ধরছে, ধরে বলতেছে যে আসো তুমি আমার সাথে খাও, না না আমি আরেক জায়গায় খাই আসছি, এরকম কিছু একটা, তো ওকে জোর করে ধরে নিয়ে গিয়ে, আমাদের ব্যাপারটা এরকম এটা বলছিলাম যে আমরা আসলে
4: দুজন সহযোগী ছিল,
3: হ্যাঁ সহযোগী ছিল, হ্যাঁ, যেরকম রাখাল আর দুবলো নামে ছিল। তো আমাদের লাইফে বাংলাদেশে আসলে প্রেক্ষাপটে অনেক সুন্দর সুন্দর নাটক এখনো হয়ে যাচ্ছে, যাক অমানির সাথে আজকে আমাদের বেশ কয়েকটা হরর ঘটনা আছে, সেটা হচ্ছে আপনি খেয়াল করেছিলেন যে দুদিনের জন্য আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, সেটা একটু আগে বললাম আর কি, সেটা আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল নওগাঁ জেলাতে, বগুড়ায় আমাদের বাড়ি বাট নওগাঁতে দাদু বাড়ি, মানে আমাদের দুইটা জায়গায় বাড়ি আর কি, সেটা নিয়ে পরে কথা হবে। তো বাবার ল্যান্ড কোথায় কোথায় আছে আমি কখনো যাইনি সেখানে, তো এবার আমার দাদি বলছিল যে বাবা তো নাই, বা বেঁচে থাকতেই তোদের জায়গাগুলো তোরা একটু দেখে রাখ বা দেখায় কেমন লাগে। তো পরে আমার ছোট চাচ্চু আছে মুফাজ্জল নাম, তো চাচ্চুকে বললাম যে আমি একটু আমাদের ল্যান্ড একটু দেখতে যেতে চাই, খুব খুশি আমরা তো কখনো যেতে চাই না, গেলাম গিয়ে দেখি যে আমাদের মরিচের ক্ষেত দেখেছেন, পটল মরিচ, তারপরে আমাদের ওদিকে আবার হচ্ছে ওই যে ভুট্টা চাষ হয়, ভুট্টা খাওয়া হয়েছে কখনো, কাঁচা ভুট্টা খেতে হয়, তো এগুলো দেখে আমি খুবই মোহিত হয়ে গেলাম। তারপরে হুট করে দেখি অনেক দূরে একটা মানে বৌদ্ধ মন্দির, এইটা দেখে আমি ছোটবেলায় একবার দেখেছিলাম, তো মন্দিরটা দেখে আমার মানে অদ্ভুত লাগলো যে এই মন্দিরটা এখনো সেই প্রাচীন আমলের, মিনিমাম আমাকে আমার চাচু বললো যে 500 বছর আগের এই বৌদ্ধ মন্দির অবিকল ওই রকমই আছে, ইটগুলো একটু কোথাও নোনা ধরেছে বাট ভাঙেনি, কিন্তু আশেপাশে ঝোপ জঙ্গলের কারণে ভেতরে যাওয়া যাচ্ছিল না। তো আমি তারপরও বলছিলাম যে চাচু আমি তো এগুলো নিয়ে কাজ করি, তো আমি একটু ভিতরে যেতে চাই, আমাকে নিয়ে যেতে হবে। না না না, ভেতরে সাপ আছে, তারপরে আরো অনেক রকম এখানে ঘটনা ঘটে, সন্ধ্যার পরে নাকি কে কুপি বাতি জ্বালিয়ে সেখানে ছায়ার মতো একটা কি বসে থাকে এরকম দেখা যায়। তো তখন তো আমি আরো বেশি মজা পাচ্ছি যে আমার তো এগুলো দরকার। তো আমি বললাম না সমস্যা নাই, আপনি জাস্ট এই লাঠি কিছু একটা দিয়ে এগুলো ঝোপ জঙ্গলগুলো একটু ধরেন, আমি যাচ্ছি ভিতরে। কোনোভাবেই আমার চাচু আমাকে যেতে দিলেন না, বললো যে এখানে একটা সময় কোষ্টি পাথরের শিব মন্দির মূর্তি না কি কি বললো আর কি আমাকে, এরকম যে এগুলো ছিল সব সব চুরি করে নিয়ে গিয়েছে, কিন্তু যেদিন চুরি হয়েছে তার পরের দিন থেকে এই এলাকার মানুষজন স্বপ্নে ভয় পেত, স্বপ্নে নাকি ওই শিব মন্দির কালো কোষ্টি পাথরের মূর্তি এসে ভয় দেখাতো। তো তখন আমি একটু মানে হেয়ালি করে এই বিষয়টা নিলাম যে গুজব আর কি। এর মধ্যে দেখি লুঙ্গি পরে এই যে গামছা বেঁধে আরেকজন কৃষক আসছিল, ওই কাঁচামরিচের হচ্ছে জমির যে এক্সট্রা ঘাস থাকে সেগুলো নিড়ানো না কি বলে, ঘাস নিড়ানো বলে না
4: মানে আলাদা করা,
3: তাহলে বুঝতে পারবেন যে আগাছা পরিষ্কার করার জন্য। উনি আবার আমাকে দেখে এগিয়ে আসলেন, বললো এটা কি মোজাম্মেলের ছেলে? তো চাচু পরিচয় করে দিল। তো ওই একটু বয়সে দাদু টাইপের আর কি, আমি বললাম যে দাদু ভাই এখানে আসলে এইরকম চাচ্ছো তো এটা বলছে? হ্যাঁ হ্যাঁ সত্যি, সবই সত্যি, এবং এটা যেটা হয়েছে এই বৌদ্ধ মন্দিরের আশেপাশে বৌদ্ধ মন্দিরের ঘিরে যে ল্যান্ডগুলো যেগুলো ছিল সেগুলো হিন্দুরা একসময় চাষবাস করতো, এবং হিন্দুদের এখানে বাড়িও ছিল, বাড়িগুলো ভেঙে ফেলে পরে জমিটা এই করা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের সময় এই হিন্দুদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, 71 সালের কথা বলছিল। তাড়িয়ে দেওয়ার পর যেটা হয়েছে এই যে আমাদের গ্রামে যে বাড়িঘর দেখছ সেই সেই আমলে, সেই 50-60 বছর আগে বা 70 বছর ধরে যারা ছিল, তো ওই হিন্দুদের জায়গাটা দখল করে ফেলেছে। জায়গা দখলের পরে যেটা হয়েছে, জায়গা দখল করার পর এখানে ঘর বাড়ি বা চাষবাস শুরু করে মুসলমানরা, হিন্দুরা তো মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়া বা কোথাও চলে গিয়েছে। এই যে হিন্দুদেরকে জোর করে বা চালাকি করে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পর তাদের ল্যান্ড বা বৌদ্ধ মন্দিরটা দখল করে নেওয়া হয়েছে। তো সেই সময় যেটা হতো, ওনারা যখন চাষবাস করত তো যে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে, কোদাল চিনেন যে কোদাল দিয়ে মাটি খুঁড়ে, তো কোদাল দিয়ে যখন মাটি খুঁড়ছিল তখন হচ্ছে হুট করে দেখা গেল যে কিছু পাথরের কিছু একটা বের হচ্ছে, বা হুট করে দেখা যাচ্ছে গল গল করে পানি বের হচ্ছে,
4: মানে
3: কৃষকরা ভয় পেত এই এটা কি হলো। আমি শস্য উৎপাদন করার জন্য এখানে, ওই সময় তো আসলে ওই যে ট্রাক্টর না কি বলে যে হাল চাষ ওগুলো মেশিন ছিল না, কিন্তু ওই সময় মানে ওই দাদু কিন্তু এই ঘটনা, হ্যাঁ ঘটনাগুলো আমাকে বলছিল ম্যানুয়ালি, যে কোদাল দিয়ে খুঁড়ছে বা শাবল কিছু দিয়ে একটা তুলছে। তো একটা সময় যেটা হলো যে রাতে যারা দখল করেছে রাতে তাদের বাড়িতে আম গাছ বা পেয়ারা গাছের ডালে কালো একটা বানরের মতো কিছু একটা বসে থাকত, তো বানর কোনো কিছু করতো না, জাস্ট চুপ করে এভাবে বসে থাকত, সবাই তাকে দেখে ভয় পেত, যখন বেশি ভয় পেত বানর সেখান থেকে উধাও হয়ে যেত আর কি। তো এই ঘটনা যখন ওই দাদু বলছিল তখন আমি ওখানে বসে ওনার ভিডিও, আর হচ্ছে আপনি ফেসবুকে খেয়াল করবেন যে আমি আমার আইডিতে কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম, দেখেছেন কিনা যে এই যে সে মন্দির এটার একটা ঘটনা বলেছিলাম। তখন আমি ভাবলাম যে এইটা তো আমার জন্য খুবই একটা
4: জরুরি ব্যাপার,
3: একটা মানে কি বল উপাদান আমার জন্য আর কি। তখন উনি বলছিল যে যখন এই ধরনের বানর টাইপের অন্ধকার রাতে যারা দখল করেছে তাদের বাড়িতে আসতো, বা তাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হতো, অসুস্থতা লেগেই থাকতো, কেউ কেউ অসুস্থ হয়ে মারাও গিয়েছে ওই সময়, তখন তারা বুঝলো যে আসলে জবর দখল করে এভাবে নিয়েছি আমরা, তখন তারা একজন আলেমের সাথে কথা বলে যে যা যে সবসময় নামাজ কালাম পড়তো, মসজিদে নামাজ পড়ে, তো উনি বলেছে আপনারা তো ওদেরকে তাড়িয়ে দিয়ে জায়গা দখল করেছেন, কিন্তু কখনো যদি আসে ওনারা জায়গাটা ফেরত দিয়েন এবং পারলে এখানে একটু দোয়া কালেমের ব্যবস্থা করেন। তো ওনারা আসলে তখন আলেমকে বলছিল যে না, ওনারা যদি কখনো আসে, মানে এত অশান্তি হচ্ছিল, ধরেন ব্যাপারটা এইরকম যে প্রকৃতির যে একটা পানিশমেন্ট। আমি যদি এই ক্ষেত্রে বলি দর্শক, আমি বলছি না যে এই সে ভূত হয়ে এসে আপনাকে ভয় দেখাচ্ছে, জায়গা দখল করে নিয়েছেন, আমি এই ধরনের ডিরেক্ট যাচ্ছি না, সেটা হচ্ছে প্রকৃতির একটা পানিশমেন্ট থাকে। ধরেন ব্যাপারটা এরকম যে ভালোবেসে কাউকে প্রতারিত করলে যেরকম হয়, কোন না কোন সময় সেটা ফিডব্যাক পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন?
0: অবশ্যই,
3: সাফি তো বিশ্বাস করেন, সাফি আপাত মস্তক একজন ভালোবাসা
2: না, আসলে আসলে না না এটা
0: মানে এমন কিছু উনি ফেসই
3: করেন, হ্যাঁ ফেস করেন, কিন্তু করতে পারেন,
0: করলে আপনি বুঝবেন যে এটা অ্যাকচুয়ালি
2: আসলে নেচারটিক রিভেঞ্জ, এটা এটা তো নেচারের একটা ক্যারেক্টার। এবং আপনি যে বিষয়টা বললেন এগুলোর সাথে কিছু বিষয় আছে, ধরেন একটা মানুষ যখন দীর্ঘ সময় কোন জায়গায় থাকে, আসলে আপনাকে অনেকদিন আগে আমি একটা ডেমোনোলজির একটা থিওরি থেকে আলোচনা করেছিলাম আপনার সাথে, যে প্যারানর্মাল নেগেটিভ এনার্জিগুলোর জন্ম কোথেকে হয়, এটার একটা হিস্ট্রি আছে, এটার হিস্ট্রি হচ্ছে হিউম্যান ইমোশন প্যারানর্মাল এনার্জিগুলোকে জন্ম দেয়। এখন একটা মানুষ যখন দীর্ঘদিন একটা জায়গায় থাকে, একটা বসত বাড়িতে যখন সে দীর্ঘদিন থাকে, তখন ওই জায়গাটার সাথে তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়, তার ভালো লাগা খারাপ লাগা, খারাপ থাকা ভালো থাকা সবকিছুর সঙ্গে আসলে এইটার একটা কানেকশন সৃষ্টি হয়। সো আপনি যখন তার তাকে অন্যায় ভাবে সেখান থেকে তাকে সরায় দিচ্ছেন, মানে তাকে সিজ করছেন এই জায়গাটা থেকে, তখন যেটা হয় তার ইমোশনাল জায়গাটা কিন্তু ওইখানে কানেক্টেড থাকে, তখন আসলে এইটা ম্যাটার না যে সে রিভেঞ্জ নিচ্ছে কিনা বা ইয়ে হচ্ছে কিনা, তখন যেটা হয় এই যে তার যে খারাপ লাগা, তার যে নেগেটিভ ইমোশনের সাথে এই জায়গাটা সম্পর্ক, এটা অন্যান্য অতিপ্রাকৃতিক শক্তিদেরকে ডেকে আনে, যেটাকে আমরা প্যারানর্মাল বা ডেমোনিক এন্টিটি বা পাওয়ার বলি। যেমন আমরা দেখি না যে অনেক মানুষ সুইসাইড করার পর যে রুমে মানুষ সুইসাইড করে, বা ধরেন একটা লোক একটা রুমে সুইসাইড করেছে, করার পর শোনা যাচ্ছে যে এই রুমটায় সমস্যা,
3: এটা অনেকবার আমরা বলে উঠছি, আমরা বলেছি,
2: কিন্তু এটা কেন হয়? এখন যে মরে গেছে সে তো গেছেই,
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: সে তো যে মরে গেছে সে গেছে, সে তার কবরে আছে বা তাকে দাহ করা হয়েছে, সে
3: নেগেটিভ এনার্জির
2: একটা ব্যাপার। কিন্তু যখন এই যে নেগেটিভ এনার্জিটা নিয়ে এসে মারা গেল এবং ওই রুমটাতেই কিন্তু তার শেষ মুহূর্তের ইমোশনটা কিন্তু ওখানেই থেকে গেল, এটা যেটা করে এটা অন্যান্য প্যারানর্মাল এনার্জিগুলোকেও ডেকে নিয়ে আসে, পরবর্তীতে এই রুমে যতগুলো ইনসিডেন্ট হয় সেগুলো ওইটার প্রভাবে হয়,
0: ওটার সাথে রিলেটেড
2: রিলেটেড। সো আপনি যেটা বলছেন যে যখন আপনি একজন মানুষকে তার বাড়ি থেকে সরিয়ে দিচ্ছেন, এটা তো তার ভালো মন্দ ইমোশন, তার প্রেয়ার, তার অভিশাপ সবকিছুই কিন্তু এই জায়গাটার সাথে কানেক্ট।
3: এবং এইখানে একটা লাস্ট যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে যে আমি সিলভানাকে একটু দেখাই, এই যে বৌদ্ধ মন্দিরটা সব জঙ্গলে
2: ট্রাই টু
3: আমরা ওখানেও দিচ্ছি, আমি আসলে
0: অডিয়েন্স জানি না স্ক্রিনে কতটুকু দেখা যাবে, বাট ইট অ্যাকচুয়ালি লুকস স্ক্যারি,
3: আমি একটু দেখিয়ে দিই অডিয়েন্স যারা আছে দাদা একটু, এই যে চাইলে একটু মানে আমরা হচ্ছে কমেন্টসেও কিন্তু এটা দেখাতে পারি,
2: ঠিক আছে, মানে আমরা জাস্ট বেসিক্যালি দেখালাম একবার,
3: মানে ঘটনাটা কত সিরিয়াস এইটা আসলে এই মন্দিরটা দেখলে বুঝতে পারবে। তো লাস্ট যে ঘটনাটা ঘটেছে, একজন কৃষক ওখানে ফুলকপি বা বাঁধাকপি এরকম কিছু চাষ করে শীতের সময়, তো ওই যে পরিচর্যা করতে করতে সন্ধ্যা লেগে গিয়েছে, মাগরিবের আজান দিয়েছে, উনি ওই আগাছা পরিষ্কার করার পরে সে আগাছাগুলো একটা বস্তায় ভরে নিচ্ছে, সেগুলো আবার গরুকে খাওয়াবে, সেগুলো গরুকে খাওয়াবে, তো বস্তা এইভাবে ঘাড়ে নিতেই মাগরিবের আজান তখন শেষ। গ্রামে একটা প্রবাদ বা প্রচলিত একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে মাগরিবের আজান দিলে কেউ বাইরে থাকে না ক্ষেত খামারে, সোজা দ্রুত বাসায় গিয়ে উজু করে নামাজ পড়বে, নামাজ না পড়লেও হাত মুখ ধুয়ে বাসায় বসে মুড়ি বা ঝালমুড়ি কিছু একটা খাবে সন্ধ্যার নাস্তা। আমরা যেরকম পিজা খাচ্ছি, বার্গার খাচ্ছি বা অন্য কিছু খাচ্ছি, গ্রামের লোকেরা কিন্তু মুড়ি খেতে খুব পছন্দ করে,
2: ট্রেডিশনাল স্ন্যাক্স।
3: তো ওই কৃষক উনি নাকি দ্রুত রেডি হচ্ছে যে বাড়ি গিয়ে নামাজ কালাম ফ্রেশে নামাজ কালাম করে একটু মুড়ি টুড়ি খাবে আর কি, বস্তাটা ঘাড়ে নিতে দেখে মন্দিরের সেই উঁচু মাথা থেকে নিচ পর্যন্ত একজন নারী অবয়ব চুল লম্বা করে দিয়ে সে মানে হাসছে, মানে বিকট শব্দে হাসছে, দেখার পর ভয়ে ওখানে অজ্ঞান হয়ে গেল।
1: তো অডিয়েন্স যারা এই সময় এই মুহূর্তে যারা এই ঘটনাটা শুনছেন বা এখন পর্যন্ত যারা যুক্ত আছেন আমাদের সাথে, ব্যাপারটা আসলে খুবই লোমহর্ষক।
4: এবং এখানে একটু জিজ্ঞেস করি যে এই ধরনের ঘটনা কি ওই উনি একাই সাফার করেছেন নাকি এলাকায় ধরনের একটা, হ্যাঁ একটা রীতি থাকে?
1: আমি একটু আগে বললাম যে কোন কোন বাড়িতে রাতে বানর সেজে ভয় দেখানো হচ্ছিল,
4: মানে এটা ওখানকার রেগুলার, কিছু না কিছু মানুষ সাফার করত।
1: হ্যাঁ, তখন ওই যে একজন আলেম বলেছিল, যে আপনারা একটু দোয়া কালেমা করেন, এই জায়গা তো আসলে একসময় জায়গাতে হিন্দুরা থাকছিল, বৌদ্ধরা ছিল, তাদের জায়গাটা মুক্তিযুদ্ধের সময় তারা হয়তো চলে গিয়েছে দেশ ছেড়ে, বাট এই যে জায়গা ভোগ দখল করছেন, আপনারা যদি কোনো চালাকি করে তাদেরকে তাড়িয়ে দেন সেটার জন্য আপনাদের সরি হতে হবে। তো বলছে যে সরি কিভাবে হবে, সরি সেটা হচ্ছে ওনারা যদি কখনো মুক্তিযুদ্ধের পরে যদি কখনো আসে এখানে তাহলে ওদেরকে জায়গাটা ছেড়ে
4: দিতে হবে।
1: মজার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের প্রায় আড়াই তিন বছর পরে কিছু কিছু জায়গার মালিক যারা হিন্দুরা যারা চলে গিয়েছিল তারা আবার এসছে এবং তাদেরকে জায়গাটা ফেরত দেওয়া হয়েছে, এবং এখন পর্যন্ত ওই কিছুটা এরিয়াতে এখনো সে হিন্দু বা বৌদ্ধ এখনো আছে, যেটা ছবি একটু আগে দেখালাম আমি আপনাদের,
0: যে মন্দির,
1: হ্যাঁ মন্দিরের ছবি দেখালাম। তো এই আসলে এই ব্যাপারটা এরকম যে মন্দিরটা আসলে এত পরজীবী গাছে এখন আক্রান্ত যে ওটার ভেতরে নাকি
4: মানে মেইনলি এটা প্যাগোডা, রাইট? মেইনলি এটা প্যাগোডা,
1: হ্যাঁ, বিষাক্ত সাপ পোকামাকড় বা অনেক কিছু আছে, কিন্তু এখনো নাকি সন্ধ্যার পরে সেখানে মৃদু আলো দেখা যায়, এটা ওই এলাকায় জনশ্রুতি আছে। তো যাক, আসলে একজন হোস্ট হয়ে যদি এত গল্প করি কেমন লাগে বা ঘটনা বলি কেমন লাগে সেটা সফির ক্ষেত্র, সফির কাছ থেকেও একটু কম শুনবো আজকে। আমাদের সাথে সিলভানা, সিলভানা আছে। তো সিলভানা আমাদের অফ এয়ারে একটা ছোট্ট একটা স্টোরি বলছিল যে রনি ভাই আসলে ব্যাপারটা এইরকম একটা ব্যাপার ঘটেছে যে সিলভানা কখনো বিশ্বাস করতো না, মানে বিলিভ করতো না যে এই ভূত প্রেত বা অশরীরী কিছু একটা আছে। কিন্তু আমরা যারা মুসলমান, এটা আমি মাঝে মধ্যেই বলি, প্রত্যেকটা ধর্মের জায়গা থেকে কিন্তু আসলে ওই যে শফি গত এপিসোডে তার আগে বলেছিলেন যে এলিয়ান থাকতে পারে বা এই যে খাওয়াইস নামে একটা,
4: হ্যাঁ মানে পৃথিবীতে, তো আপনি একটা জিনিস চিন্তা করেন, পৃথিবীতে ধর্মের অস্তিত্ব যদি বলেন, সমাজ সভ্যতার অস্তিত্ব যদি বলেন, সেটা তো অনেক বেশি সময়ের ব্যাপার। কত সবকিছু মিলিয়ে আপনি যদি রিলিজিয়াস সিস্টেম, মানে প্রচলিত পৃথিবীর যে ধর্মগুলো আছে, খুব বেশি হলে আপনি দেখবেন 5,000 বছর,
1: রাইট?
4: সবগুলো ধর্মের বয়স, মানে সবচেয়ে প্রাকপুরাণিক ধর্মটার বয়স হবে 5,000 বছর।
1: হ্যাঁ, আমি শুনেছিলাম 4,000 বছর।
4: হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি 5,000 বছরই ধরলাম। কিন্তু আপনি দেখেন এই মানুষ, ইভিল, ডেমোনিক এন্টিটি, এইগুলোর স্টোরি 10,000-20,000 বছর ধরে চলে আসছে। সো পার্টিকুলারলি কোন ধর্মই আসলে এটাকে অস্বীকার করে না, বা ধর্ম অস্বীকার করলেও বাস্তবতা অস্বীকার করে না। সো অনেকগুলো বিষয় আসলে কানেক্ট।
1: হ্যাঁ, সেটা বলছিলাম যে সিলভানা শুরুতে বলছিল এসে যে ভাই আমি তো আসলে বিলিভ করতাম না, কিন্তু এমন একটা ছোট্ট একটা ঘটনা ঘটেছে, তো সেটা একটু যাই শুনি আমরা।
0: আচ্ছা, শুরুতেই সরি বলে নিচ্ছি, কারণ আমার গলাটা ওরকম ক্লিয়ার না। আমি চেষ্টা করব যে আমার টোন শুনে যেন আপনি ফিল করতে পারেন স্টোরিটা, কারণ আমি সেদিনের পর থেকে এখন পর্যন্ত বিশ্বাস করি দেয়ার সামথিং। কারণ আমি আগে বিশ্বাস করতাম না, হ্যাঁ যেটা বললাম যে আমি, হ্যাঁ আমি খুবই জলি মাইন্ডেড, আর আমার ফ্রেন্ডদের সাথে সবসময় কখনো না কখনো এগুলো কথা উঠলে আমি হাসি দিয়ে উড়িয়ে দিতাম যে হ্যাঁ এরকম আমি তো মানি না। সো হ্যাঁ, অবশ্যই আমাদের ধর্মে জিনের কথা একদম ক্লিয়ারলি লেখা আছে, তবুও আমি কখনো বিশ্বাস করতাম না,
1: সামনে কখনো আসেনি কিছু,
0: সামনে আসেনি, এন্ড আমি মানে বিশ্বাসই করতাম না, কোনোভাবেই বিশ্বাস করতাম না। হ্যাঁ, হরর মুভি দেখা হয়, বাট ওটা দেখলে বুঝি দ্যাটস জাস্ট আ মুভি, রিয়েল লাইফ না তো আমাদের। বাট এক সময় একটা জিনিস এমন ভাবে হয়েছে আমি দেখেছি, তারপর থেকে আসলেই আমি এখন পর্যন্ত বিশ্বাস করি, আর খুবই চেষ্টা করি কিছু জিনিস, কিছু আমাদের ধর্মীয় জিনিস মেনে চলার, আদারওয়াইজ মনে হয় যে না হলে আমার উপরও আসতে পারে কখনো না কখনো, আর কোনো কিছুই একটা না ভালো না, অবশ্যই যদি মেনে চলি তাহলে হয়তো বা আজকে দেখলে কালকে আমি নাও দেখতে পারি।
1: মেনে চললে কিন্তু সমস্যা নাই, ধরেন আপনি একটা ধর্মীয় বিষয়, ধর্মীয় বিষয়টা এরকম, যেহেতু ধর্মীয় ব্যাপার উঠে আসলো, সেটা হচ্ছে যে ধর্মীয় বিষয়টা যেটাকে না করা হয়েছে, যেরকম ধরেন স্ন্যাক, আমরা হারাম খাওয়া, আসলে কি স্ন্যাক খেতে ভালো লাগবে লাগবে না, কিন্তু সেটা ধর্মীয় না করা হয়েছে, এটাই বলছিলাম যে আপনি মেনে চললে সমস্যা নেই।
0: মেনে চললে সমস্যা নেই, বাট আমরা যেটা নর্মালি কি করি যে কোথাও গেলে বা কোনো হ্যাং আউটে বা ফ্রেন্ডদের সাথে থাকলে যত ক্যাজুয়ালি চলার যায় ততই তো বেটার, তাই না? যেহেতু এটা হ্যাং আউট, এটা তো বেশি প্রেশার নিয়ে যাবে না, আর অফিসের ক্ষেত্রে আলাদা। বাট কিছু ক্ষেত্রে, যেমন আপনি মাগরিবের কথা বললেন, হ্যাঁ অবশ্যই এখন মাগরিবের আজানের পরে আমি চেষ্টা করি যে মাথায়
1: কাপড়
0: ওর না থাকুক বা কিছুতে আমি কভার করি, খোলা চুলে না থাকলেই হলো, সেটাই হচ্ছে মেইন কথা। সো এভাবেই চেষ্টা করি, কখনো একদম ইম্পসিবল হলে তো অবশ্যই, বাট বেশিরভাগ সময় চেষ্টা করি একটা ইনসিডেন্ট ঘটার পর থেকে। সো আমি শেয়ার করি 2020 সালের কথা। আমার হচ্ছে আমার বাসা মিরপুরে, আমি ঢাকায় জন্ম, ঢাকায় থাকি, আমার নানু বাসাও ঢাকায়, আমরা সব ঢাকা স্থানীয়। সো আমার 2020 সালে আমার আম্মুর সাথে কিছু আর্গুমেন্টসের কারণে আমি হচ্ছে রাগ করে আমি হচ্ছে আমার আব্বুর অফিস চলে যাই, আর আমি লাগেজ এন্ড আমার জিনিসপত্র ব্যাগেজ নিয়ে যাই যে আমি আর বাসায় থাকবো না।
1: তখন আমার তখন কোন ক্লাসে পড়ে?
0: তখন আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে।
1: আচ্ছা আচ্ছা, মোটামুটি বুঝেন
0: সবকিছু, কিন্তু আর্গুমেন্টের কারণে আমার আব্বু তখন আমার সিরিয়াসনেস দেখে আমাকে আর না বলেনি, যদিও আমাদের বাসা মিরপুরে, আমরা বাসায় তো আমি বাসায় থাকবো না তো কোথায় থাকবো। সেক্ষেত্রে সে আমাকে একটা হোস্টেলে তখন দিয়ে দেন, আমার বাসার পাশেই হোস্টেল, 10 মিনিটের ডিস্টেন্সে মিরপুরেই। সো হোস্টেলটাতে যাওয়ার পরে নতুন এনভায়রনমেন্ট, নতুন মানুষদের সাথে মেশা, সো আমি সবকিছুর সাথেই কোপ আপ করে ফেলি। কিন্তু বেশিরভাগ সময় মানে এক একটা রুম আমাদের আলাদা ছিল, এক রুমের মেম্বাররা আরেক রুমে আসতেন,
4: মানে সেপারেট করা করা।
0: হ্যাঁ, এসে আমাদেরকে বলতো যে তিনতলায় যাবেন না, রাত্রেবেলা বেশিরভাগ সময় তিনতলায় যান না। বিল্ডিংটা ছিল আমাদের 6তলা আর 7তলা রুফটপ।
1: সেটা কি মিরপুরেই?
0: মিরপুরেই।
1: আপনার বাসাও তো মিরপুরে ছিল?
0: মিরপুরেই।
1: রাগ করে
0: আমার আব্বুর কাছে চলে গিয়েছে, আর আব্বু বলেছে আচ্ছা তাহলে তুমি হোস্টেলে থাকো, তোমার যদি যতক্ষণে তোমার মনে হচ্ছে তো তুমি, আর তোমার আম্মুর সাথে ফ্রি হয়ে যাও তখন তুমি।
1: এখানে একটু যুক্ত করছি, সেটা একটু আপনার বিরক্ত হবেন না, সেটা হচ্ছে যে আপনার বাবার প্রশংসা না করলেও হয় না এখানে, যে উনি কিন্তু চাইলে রাগ করে একটা চর মারতে পারতেন, যাও বাসায় চলে যাও বা বকাঝকা করতে পারতেন, সেটা না করে উনি এতটাই বুদ্ধিমান
0: আসলে
1: যে তুমি হোস্টেল থাকো।
0: সেক্ষেত্রে আমি
4: নিয়ার বাই হাউস, বাসা থেকে খুব দূরেও না, কিন্তু
0: একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি যে আমরা তিন বোনই আমার আব্বুর খুব ফেভারিট, খুবই ফেভারিট। তার কখনো কোনো ছেলে চাওয়া ছিল না যে আমার কেন ছেলে সন্তান নেই, সো আমাদেরকে নিয়েই তার মানে হোল লাইফই আমরা, মানে পুরো ওয়ার্ল্ডই আমরা। সো আমাদের সাথে কোনো কিছুতে ঝগড়া করবে বা কোনো কিছুতে না বলবে এখন পর্যন্ত আমি পাইনি, আমার বড় বোন ছোট বোন তো আরো আদরের, কারণ তারা স্কলার, তারা একটু মান্য করে চলে, আর আমি ঝগড়া করলে বাসা ছেড়ে দিই। সো আমার আব্বুর কাছে বলার পরে সে আমাকে ওই হোস্টেলে দিয়েছে, যেহেতু ওই হোস্টেলটা একটা অর্গানাইজেশনের আন্ডারে ছিল, সো এর জন্য সে সেফ ভেবেছে বলে আমাকে দিয়েছে। তো আমি যখন নতুন মানুষদের সাথে মিশা শুরু করলাম, হোস্টেলের মেম্বারদের সাথে একত্রে হতাম রুফটপে ডাইনিং এ যখন, বেশিরভাগ সময় ইভেন আমার রুমে এসেও অনেক অনেক মেম্বাররা এসে বলতো যে আপু আপনাকে তো দেখলাম তিনটার দিকে আপনি গান শুনেন, আমি তখন আবার মোবাইল গেমিং এর সাথে যুক্ত ছিলাম, আমি মোবাইলে গেম খেলতে পছন্দ করতাম, তো আপু আপনি কমন জোনে গিয়ে গেম খেলতে থাকেন, আপনি তিনতলায় যাবেন না তবু এই মিডনাইটে।
4: মানে আপনার কি প্রশ্নটা কখনো আসেনি যে তিনতলায় স্পেশালি কেন যেতে নিষেধ করে? এটা কি কোনো অফিশিয়াল রেস্ট্রিকশন নাকি অন্য কোনো রেস্ট্রিকশন? মানে এই প্রশ্ন আসে না আপনার?
0: এই জিনিসটাই তখন আমি কি করলাম, ভাবা শুরু করলাম যে সবার একই স্টেটমেন্ট আসে কিভাবে,
4: মানে ওয়াই
0: একজন বলতে পারে, দুইজন, ম্যাক্স পাঁচজন, সবাই কেন? কিছু একটা ওখানে হয়তো বা হয়েছে বা হচ্ছে যেটা তারা দেখে আমাকে যেতে না করছে, কারণ আমি হচ্ছে বাকিদের সাথে মিশলেও একটু একা থাকলে যে কোনো জায়গায় নিজের মতো।
1: কিন্তু ওই সময়টা কি ভূত প্রেত এগুলো নিয়ে মাথায় কিছু এসেছে?
0: এভাবে আসেনি, কিন্তু যেতে না করতো আমাকে কখনো এভাবে স্পেসিফাই করে বলেনি যে কেন যাবেন না আপু। আমি আমার মতো চলতে পছন্দ করতাম, যখন আমি গেম খেলতাম ফোনের মধ্যে আমি জাস্ট কানের মধ্যে কানেক্টেড হয়ে আমি কথা বলতে বলতে কমন জোনে চলে যেতাম, চারতলায় যেতাম, আমার রুম ছিল 5তলায়। চারতলায় যেতাম, রুফটপে যেতাম, লবিতে যেতাম, যে কোনো জায়গায় আমি যেতাম। আমি পছন্দ করতাম একা থাকলে একাই থাকি, কখনো কারোর দুইজন মিলে যে যাবো এরকম না, একাই যেতাম চুল টুল খুলে জাস্ট ক্যাজুয়াল।
1: তার মানে হচ্ছে ছোটবেলা থেকে আপনি একটু দুরন্ত টাইপের।
0: সো আমি হচ্ছে কি করতাম, আমার বাসার ক্যাজুয়াল ড্রেস আপে জাস্ট ট্রাউজার আর চুল টুল খুলে আমি আমার মতো গেম খেলতে খেলতে যে কোনো ফ্লোরে যে কোনো স্পেসে যে নিজের মতো কারণ বাকি ফ্লোরের কেউ তো এই কথা বলছে না, আমি আমার রুমে অন্য কোন মেম্বার আসলে কাউকে কিছু বলছি না।
4: আবার তিনতলা একেবারে খালিও না, ওখানে
0: খালিও না, ওখানে থাকছে কিন্তু একটা রুমে কম থাকছে, একটা রুমে থাকতে চাচ্ছে না। তিনতলার যে চার নাম্বার রুমটা, ওই রুমে থাকতে চাচ্ছে না। বেশিরভাগ সময় হতো কি যে আমাদের হচ্ছে নিচে গিয়ে কথা বলতে হতো যিনি হোস্টেল ম্যানেজার ইনচার্জ, আমরা ডাকি ইনচার্জের সাথে। আমি কখনো কথা বললে সেই ইনচার্জ আপু এভাবে ডিস্টার্ব ফিল করে বলতো যে আবার রুম চেঞ্জ করে দিতে হচ্ছে, কারণ একটা রুম চেঞ্জ করা হ্যাসেলের ব্যাপার, জিনিসপত্র নিয়ে আপনার হাউসকিপিং এসে আপনার লাগেজ টাগেজ নিয়ে আর একটা ফ্লোরে শিফট করা, ইটস আ মেস। সো এই জিনিসটার পরে বেশিরভাগ সময় এই জিনিসটা শুনছি তিনতলার মানুষও এ কথা বলছে, তখন আমার কিছু ভাবা শুরু করলাম যে আসলে আমার ডিসকভার করা উচিত যে এখানে কি সমস্যা। তোমরা বলো, আমার বিশ্বাস আমারটা, আমি একটু দেখে আসি কি সমস্যা, মিডনাইটেই যাই না।
1: ওকে,
0: পরে আমি আমার রুমমেটসদের সাথে ডিসকাস করলাম যে কি সমস্যা আসলে। একজন রুমমেটস আমার মতোই একটু মানে চঞ্চল ছিলেন, সে আমাকে বলল হয়তোবা একটা আমাদের মান্থলি একটা চার্জের সাথে ইলেকট্রিসিটি বিল অ্যাড হয়, সো বিলটা হঠাৎ করে ইনক্রিজ করা হয়েছে কাউকে নোটিফাই না করে, হয়তোবা ওইটার জন্য এই রুমার্সটা ছড়াচ্ছে যাতে হোস্টেলে কেউ না থাকে, ভয়ে চড়ে চলে যায়, তাই ওই ফ্লোরটাকে নিয়ে বলছে। তো এভাবে রুমার্স ছড়ালে তাহলে থাকবে না কেউ, তাহলে ওদেরও লস হবে, যখন তখন ওরাও হচ্ছে রেন্ট কমিয়ে দেবে, ইলেকট্রিসিটি বিলটা কমিয়ে দেবে,
4: মানে প্রোপাগান্ডা হিসেবেই চিন্তা করা হলো
0: রুমার্স বলছে। তা আমার ওই রুমমেটের সাথে এইটা ডিসকাস করার পর তো আমি ক্লিয়ার যে এই কারণেই আমাকেও ভয় দেখাচ্ছে, কারণ জানে যে আমি যাব না, আমার যতদিন সমস্যা আছে আমি এখানেই থাকবো। ঠিক আছে, এটা করার পরে আমিও আবার ইনচার্জদের সাথে এই কথা বললাম, তখন উনি হোস্টেলের তরফ থেকে না কথা বলে আমার সাথে পার্সোনালি কথা বললেন, আমাকে বললেন যে আপু আপনি যান না, আপনি অন্য জায়গায় থাকেন, আপনি কমন জোনে থাকেন, রুফটপে যান, যেখানেই যান, আপনি ওখানে আর যান না, আর রাত্রেবেলা বেশি না, রাত্রেবেলা যদি আপনার মনে হয় যে আপনার ওই জায়গায় কোনো কাজ আছে, কারোর সাথে কিছু নিতে চান, আমাকে জানায় আমরা একসাথে। তো আমি বলছি
1: উনি পার্সোনালি এসে
0: পার্সোনালি বলছে, কারণ সে কিন্তু এটা বলার কথা না, যেহেতু সে সেখানে চাকরি করছে, কারণ আমি চাকরি করলে আমি এটার নামে যদি কোনো রুমার্স ছড়াই আমি আমার চাকরি,
4: অথরিটি তো অন্তত এই কাজ করবে না, অথরিটি বলবে যে কোনো ইস্যু না আপনি যান, কোনো সমস্যা।
0: তখন কি করলাম, আমি তাকে জিজ্ঞাসা করে বসলাম আসলে সমস্যা কি আপা, আপনি আমাকে বলেন, এখানে যদি না বলতে চান যেহেতু সিসি ক্যামেরাস আছে,
4: বাইরেটা আপনার অফিসের এরিয়ার মধ্যে,
0: আমরা বাইরে পাস্তা খেতে বের হই, মিরপুরে অনেক পাস্তা জোনস আছে, চলেন দুইজন মিলে আলাপ করতে করতে গল্প করি, আপনি আপনার বাসার কিছু গল্প শেয়ার করলেন আমার সাথে, মানে চলেন। ঠিক আছে, যাওয়ার পরে সে আমাকে বলল যে আমি যে হোস্টেলটাতে থাকি তার পাশাপাশি একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা ওরা সবসময় মেয়েদেরকে নিয়ে কমপ্লেইন করে যে মেয়েরা, কারণ আমাদের রুফটপ ছিল, আমরা তো বাসার ড্রেস আপ পরে
1: আমরা
0: মানে হচ্ছে কি যে ওখানে যেহেতু বেশিরভাগই ইউনিভার্সিটি স্টুডেন্টরা ছিলেন আমার সাথে, আমার রুমমেটসরাও আমিও, তো তারা হচ্ছে কি একটু ক্যাজুয়াল ড্রেস আপ করতে পছন্দ করে, তারা একটু ওই যে ধার্মিক ড্রেস বা সালোয়ার কামিজ বা ওনারা সবসময় ক্যারি করে না, সো এরকম করার কারণ কি করে, ছাদের মধ্যে হোক বা বাইরে হোক বা যে জায়গাগুলোতে দেখা যায় পাবলিক প্লেস মানে হোস্টেল থেকে, সেখানে হচ্ছে কখনো কখনো, আচ্ছা আমি শুদ্ধ বাংলায় বলি, উগ্র ড্রেস আপ হচ্ছে সেখানকার যে মাদ্রাসার যে হুজুর তারা অনেক সময় এই জিনিসগুলোর কমপ্লেন করে, এসে এসে বলে যায় যে এরকম করতে না করেন, আমাদের এখানে মাদ্রাসার ছেলেরা আছে, ওরা ওরা শুধু করে সুন্দর করেই বলি নষ্ট হয়ে যেতে পারে, এরকম করবেন না, আর আপনারা না করে দেন, আপনারা রুলস এটা মেনটেন করতে বলেন। আর আমাদের এখান থেকে অথরিটির সাইড থেকে কথা হচ্ছে, দে আর পেইং আস,
4: মানে ওদের একটা অব্লিগেশন ক্রমাগত আসতেছে না,
0: সো অ্যাজ দে আর পেইং আস দে আর আওয়ার গেস্ট, সো আমরা পারি না কাউকে এভাবে করে তার পার্সোনালি কিছু চেঞ্জ করতে বলতে, সো এটা আমরা পারবো না, এটা তারা যেভাবে করে, আর আর অনেক মেয়েরা আছে যেটা মানতে চাচ্ছে না, কারণ সেটা হচ্ছে তাদের বাসা, আমি যখন থাকছি এটা আমার বাসা, আমি বাসায় অবশ্যই ক্যাজুয়াল ড্রেস আপে চলতে পছন্দ করবো, আমি ওভাবে ক্যারি করবো না কিছু, সো যখন এরকম করা শুরু হলো তখন আমাকে ইনচার্জ আপু যিনি বলছেন উনি যে যে হুজুররা মাদ্রাসার যারা আছেন তারা জিন পাঠান, এই জিনিস শোনার পর আমি তার সাথে একটা আর্গুমেন্টে চলে
1: যাই,
0: আমি একটু আর্গুমেন্টেই যাই যে আপনি এই যুগে সেটা বিশ্বাস করেন আপু, তারা আমাদেরকে ভয় দেখাতে এই কথাগুলো বলছে, বলে কি তারা আমাদেরকে বলে নাই যে তারা এগুলা পাঠায়, আমরা দেখেছি, আমরা বুঝছি, আমরা তিনতলাতে ফিল করেছি এরকম কিছু আছে। তখন আমি বলা শুরু করলাম যে আপু আপনি কিভাবে মানেন, আমরা তো খুবই আপগ্রেডেড, অ্যাটলিস্ট এই যুগে তো এগুলা বিশ্বাস করা উচিত, আর ওরা আমাদেরকে নিয়ে অবজেকশনস আছে তাই আমাদেরকে ভয় দেখাতে পারে, বাট এই জিনিস না। তখন বলে না আপু মানেন না মানেন, তিনতলায় যায় না, আর আমরা তো এমনিতেই অন্যান্য জায়গায় আমরা আড্ডা দিই, ওখানেই আমরা আড্ডা দিব, আর যদি কখনো আপনার প্রয়োজনই হয় দেখেন তো আমি প্রতিটা সময়ে হচ্ছে তিনতলার মেম্বারদের সাথে একটু কনসালটেশনে থাকতে হয় যে আপু থাকেন, আপু এখন রুম চেঞ্জ করেন না, কারণ তিনতলাটা পুরোটাই খালি হয়ে যাচ্ছে তিন দিন, শুধু চার নাম্বার রুমটা না, তিন নাম্বার রুমেও সেম হচ্ছে কখনো কখনো, কারণ কি কমন জোনে হচ্ছে ওয়াশরুম আছে, কমন জোনে ওয়াশরুমে আসার সময়ও অনেকে অনেক কিছু ফিল করছে, আপু আপনি যান না আপনার ভালো, আমি চাই আপনি যেহেতু আমার ফ্রেন্ডের মতো হন, আমি চাই না যে আপনি এরকম কিছু ফিল করেন বা দেখেন যেটাতে আপনি,
1: সে চাচ্ছে যে আপনার কোনো ক্ষতি না হোক,
0: ক্ষতি না হোক, আর সে আমাকে সরাসরি বলছে যে আপনি যাতে কখনো লাইফ টাইমের জন্য ট্রমাতে না চলে যান,
1: তার মানে এত সিরিয়াস,
0: আমি দেখেছি, মানে সে নিজে ইনচার্জ বলছে আমি দেখেছি। এই জিনিসটা হওয়ার পরে আমি তার সিরিয়াসনেস, তার টোন, তার ফেস এক্সপ্রেশন, এই জিনিসগুলো দেখার পরে আমার মনে হয়েছে আসলে কিছু আছে, যেটা আছে যেটা আমার দেখা উচিত, কেমনই দেখি না কতটুকু খারাপ হবে আমার,
1: বাট সেই সময়টা আপনার ভয় লাগছিল না যে ভয়,
0: কিউরিওসিটি একটা ব্যাপার আছে, আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে কি যে আপনারা আমরা আমরা যত এজে হোক না কেন আমাদের এজের কিছু কিছু মানুষ তার এখনো কিন্তু বাচ্চা মনোমানসিকতা রয়ে গেছে, একটা বাচ্চাকে দেখবেন একটা জিনিস না করলে সে সেটাই করতে চায়, কারণ কিউরিসিটির একটা ব্যাপার আছে, সেই কিউরিসিটির কারণে আমি প্ল্যান করেছি আমি একা যাব, রাত তিনটায় যাব,
1: এটা কিন্তু সাহসের ব্যাপার,
0: তিনটায় যাব, চুল টুল ড্রেস আপ যা আছে সেভাবে যাব, কতটুকু খারাপ হবে চলো না দেখি,
1: বাসায় যেভাবে নরমালি থাকেন ঠিক সেভাবেই,
0: কতটুকু খারাপ হয় দেখি না বা কি হয় দেখি না, ঠিক আছে। তারপরে আমি আর দুই তিন দিন কিছু করলাম না, কারণ জানি যে এই সময়টা আমাকে সবাই নজরে নজরে রাখবে, কারণ তারা সবাই বুঝছে যে আমি কিছু করতে চাচ্ছি। কয়েকদিন পরে, অ্যাপ্রক্সিমেটলি চার দিন কি পাঁচ দিন পরে, আমি কি করলাম, প্ল্যান করলাম যে আজকে রাত্রে পানি খাওয়ার নাম করে উঠে, যেহেতু ফিল্টারটা আমাদের কমন স্পেসে ছিল, পানি খাওয়ার নাম করে উঠে রুমের লাইট জ্বালাবো না, আমি জাস্ট চলে যাবো, আর জিজ্ঞাসা করলে পানি খেতে যাচ্ছি বলে ফোনটা নিয়ে যাই, আর সবকিছু কমন জোন টোন এরিয়া টেরিয়া সব লাইট অফ করা থাকে ওই টাইমটাতে,
1: যেহেতু রাত,
0: রাত দরকার হয় না, যেহেতু অফ করা থাকে, যাই ফোন নিয়ে যাই, লাইট জ্বলিয়ে যাই, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলিয়ে পাঁচতলা থেকে তিনতলায় গেলাম। শুরুতে যেটা বললাম যে ওই ইনসিডেন্টটার পর থেকে আমি চেষ্টা করি এখন পর্যন্ত অনেক কিছু মেনটেন করে চলতে, কারণ চাই না যে লাইফ টাইমের জন্য কিছু সাথে চলে আসুক,
4: আর এগুলো মানুষকে ট্রমাটাইজ করে দেয়,
0: এন্ড আমি আসলেই অনেক বেশি ট্রমায় চলে গিয়েছিলাম, আমি বাসায় ফেরত চলে গিয়েছিলাম, আমার আম্মুর সাথে ওরকম সিচুয়েশন থাকার পরেও আমি আর থাকতেই চাচ্ছিলাম না,
1: তাহলে শুনি অডিয়েন্সরা কিন্তু অস্থির হয়ে আছে,
0: সো ওকে, সো দেখতেই পাচ্ছেন আমি খুব দ্রুত নিঃশ্বাস নিচ্ছি, কারণ ওই জিনিসটা আসলে মানে আপনি যদি ইমাজিন করেন গেলাম আমার ফোন হাতে ফ্ল্যাশ লাইট, তিনতলায় গেলাম, বারান্দা পর্যন্ত সোজা গেলাম। আমাদের কমন স্পেসটা একদম এন্ডে, চার নাম্বার রুমটা যেটাই মেইন ঝামেলার, চার নাম্বার রুমটার পাশেই বারান্দা। বারান্দায় গেলাম, লক খুললাম, ফ্ল্যাশ লাইট দিয়ে এভাবে করে জাস্ট, কিছুই নেই, কি হবে ওরা করতেছে। মাথায় একটা কিছু আসলো যে একটা ভিডিও বানাই, ভিডিওর উপরে টাইমটা দেখাবো, ডেটটা দেখাবো, এরপরে কালকে গিয়ে রুফটপে সবার সাথে ভ্যাঙাবো, যে তোমরা ভীত, তোমরা ভীত, কিন্তু আমি পারি, একা একা যাচ্ছে, একা একা দেখো কেউ নাই, আমি একা একা ভিডিও বানাচ্ছি। এমন করছি আমি, আবার কি করি, প্রতি বছরই ফোন নিতে পছন্দ করি, আমার আপডেট ফোন ভালো লাগে। আমার ফোনে কোনো ল্যাক হ্যাক কিছু নাই বা কোনো হ্যাং কেস নাই, ফোনে ভিডিও অন হয় না। ফ্ল্যাশ লাইট অন অফ করে আমি আবার ভিডিও দিচ্ছি, হ্যাং খাচ্ছে ফোন, সুইচ টোটালি অফ করে দিলাম,
1: আবার অন করা হলো,
0: এক মিনিট ওয়েট করে অন করলাম, ক্লিক করছি, হ্যাং খাচ্ছে, ফ্রিজ হয়ে আছে,
4: স্টাক,
0: একদম ডিসপ্লেটা ফ্রিজ হয়ে আছে।
1: নিশ্চয়ই কোনো ভালো ফোন এটা।
0: হ্যাঁ অবভিয়াসলি, কিন্তু কোম্পানির নামে হয়ে করে না বলি, সেটা হচ্ছে ফ্রিজ খেয়ে আসছে। তখন আমি ভাবলাম কি সমস্যা, চার্জ নাই, চার্জ তো ফুল, আমার 86% চার্জ, চালাতে চালাতেই আসছি, এতক্ষণ তো ঝামেলা আছে, কি সমস্যা, ঠিক আছে ভিডিও নাই করি, ফ্ল্যাশ চলাই, ফ্ল্যাশ অন হচ্ছে না আমার, একদম অন্ধকার অবস্থা। এরপরে আমি ছায়া দেখছি, খুবই খুবই উদ্ভব, মানে কিভাবে এক্সপ্লেইন করব, এত লম্বা আর একটু কিরকম দেখতে আপনাকে বলি, লম্বা, আপনারা কখনো লম্বা জব্বা বলে যেটাকে, এরকম পাশে দাঁড়ানো আমার, আমি বারান্দায়,
1: চেহারা দেখা যাচ্ছিল
0: পুরা অন্ধকার, অন্ধকারে লম্বা,
4: ওনার পাশে কেউ আছে,
0: আমি ভাবলাম যে কোনো পাশের রুমের, চার নাম্বার রুম পুরা খালি, আমি কি করলাম, আমার মনে হচ্ছে কেউ আছে কিন্তু ওটা মেয়েদের হোস্টেলে ছেলে এলাও না, এটা একটা মেল, হ্যাঁ, খুবই লম্বা, আমার থেকে বেশি দূরে না,
4: তিনতলায় তো কারো থাকার কথা না, আপনি তো জেনেই আসছেন,
0: চারতলা, চার নাম্বার রুমে কেউ নেই, তিন নাম্বার রুমে আছেন তিনজন, তবু বেশি ওখানে এতটুকু স্পেস গ্যাপে দাঁড়ানো। এবার আমার মাথা আর কাজ করছে না, আমার মনে হচ্ছে হয়তো বা তারা যা বলতেছিল আমার ভুল হয়েছে। আমি কি করলাম, আমি ফোনে ফোকাস করার চেষ্টা করতে করতে আমি আগায় যাচ্ছি, যে শুধু করিডোরটা,
4: আপনি কিছু দেখেন নাই বা আপনি
0: করিডোরটা ক্রস করে চলে যেতে হবে আমার, এখন এই সিচুয়েশনে আমি আর কিছু করতে চাচ্ছি না,
1: তার মানে কিন্তু ওই সময়টা আপনি বুঝে গেছেন,
0: আমি আর নিতেই চাচ্ছি না কিছু, আমি আর কোনোভাবে নিতে পারবো না এই জিনিসটা, এতটুকু স্পেস গ্যাপে,
1: মানে প্রায় কাছাকাছি,
0: এন্ড করিডোর মনে হচ্ছে শেষ হচ্ছে না, বারান্দা থেকে আমি বের হয়ে গিয়েছি,
1: করিডোরের দরজাটা
0: আগাচ্ছে আমার সাথে, এন্ড আমার থেকে, আমি ভালো হাইটেরই দেখেছেন, আমার থেকেও আরো এক হাত লম্বা, একটু জব্বা টাইপের, ছায়াতে বোঝা যাচ্ছে সে সাইড যাচ্ছে, আর কোন ছেলে মানুষ এলাও না ওখানে, আমি জানি এটা এটা
1: লেডিস হোস্টেল যেহেতু,
0: এটা এটা এটা নরমাল কিছু না আমার সাথে, এখন নরমাল কিছু হচ্ছে না, ওকে, আপনি দেখতেই পাচ্ছেন আমার চোখে পানি চলে আসছে,
1: চোখ লাল হয়ে গেছে,
0: মানে আমি কি করলাম, আমি দৌড়ালে হয়তো বা আনইউজুয়াল, আমি নরমালি নিতে চাচ্ছি ফোনটা, লাইট অন হচ্ছে না, আমার অস্থির লাগতেছে, কি করলাম, করিডোর পর্যন্ত যেতে যেতে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, আমি আর এরপরে কিছু মনে করতে পারছি,
4: মানে আপনি কি সেন্সলেস হয়ে গেলেন,
0: আমি জানি না এরপরে কি হয়েছে। পরের দিন একটার দিকে দুপুরে আমাকে ওই যে ইনচার্জ যিনি, সে বলতেছে আপু আপনি এখানে ঘুমাইছেন আজকে,
1: আচ্ছা, তার মানে আপনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন।
0: কমন জোনের পাশে একটা ছোট্ট একটা রুমের মতো ছিল, সেখানে লাগেজ রাখা হতো, কারণ সবাই কাপড়
1: স্টোরের মতো,
0: হ্যাঁ স্টোরের মতো কাপড়।
4: ওখানে তো আপনি যান নাই?
0: আমি যাইনি ওখানে, আমি করিডোরে ছিলাম। আমার যতটুকু লাস্ট মনে আছে,
4: মানে সামন
0: আমি কি করেছি, আমি কি করেছি, আমি আমি ওই রুমে কিভাবে গেলাম, আর ওই রুমে কেউ যায়ও না, কারণ ওই রুমটা জাস্ট লাগেজ রেখে দেওয়ার জন্য কোন রকম, হ্যাঁ, কারণ আমাদের কাপড় চোপড় সব আমাদের রুমে থাকতো, আমরা সব ইউজুয়াল আমাদের যেগুলো ইউসেজ করবো ওগুলো রেখে দিতাম। বাট ওই রুমে কেউ যায় না, ওখানে আমি ঘুমাচ্ছি কেন সে আমাকে দিয়ে আসে একটার দিকে দুপুরে, আমার মনে আছে আমার ফোন টোটালি অফ, আর আমার ফোন অফ করার আমার এরকম মানে আমি কখনো অফ করি না, আমার সবসময় কল থাকে আমার। আমি উনার কাছে কানতে কানতে বললাম আমি থাকবো না এখানে, বলে কি হয়েছে আপু, কি হয়েছে, কিছু হয়েছে, আপনাকে কেউ কিছু বলছে? আমি মানে আমার কান্না সে থামা

0: এত কাঁদছেন, এত কাঁদতেছিলেন যে আমরা কে থামাইতে পারবো এটার কম্পিটিশন লেগে গেছে, যে আমরা কাকে নিয়ে আসবো আপনাকে থামানোর জন্য। আপনি কান্নাকাটি করে আপনি আর কিছু নিতেও চাচ্ছেন না, আপনার রুমেও যেতে চাচ্ছেন না, আপনি আমাদেরকে ওই অবস্থায় বলতেছেন আমি বাসায় যাব। তখন আমার আব্বুকে কল দিয়ে আমার জাস্ট আমাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আমার ওরকমই অ্যাড্রেস হবে, আমি কিছু নিয়ে নিই আমার ফোনটার সাথে হাতে।
1: কত সালের
2: কথা, 2020?
0: তো আমি কি করি, আমার বাসায় ফেরত আসি। আমার বাসায় আসার পরে আমার আম্মু আমার বোনরা আমাকে অনেক বলতেছে যে কি সমস্যা, তুমি তো সবসময় ঘুরে ঘুরে বেড়াও, তুমি তো গেম খেলো, তোমার কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? কিছু বলতে পারতেছে না, আমার মনে আসতেছে না যে এরপরে কি হইল, কি হচ্ছিল,
1: কিসের কারণে সেখানে ঘুমিয়ে পড়লেন,
0: কি হলো এরপরে, কোথায় ছিলাম আমি দুপুর একটা পর্যন্ত, ইটস আ লং টাইম। আর এতক্ষণ আমাকে কেউ দেখেনি, সকাল 8টার দিকে ক্লাস থাকে, 9টার দিকে ক্লাস থাকে, অনেকেই হচ্ছে ক্লাস করতে তাড়াতাড়ি বের হয়ে যায় ব্রেকফাস্টটা করে, সো দেখার কথা। আর আমার সাথে সবাই মানে প্রত্যেকটা ফ্লোরেরই একটা ভালো কানেকশন আছে, সবাই আমাকে চিনে কথা বলে, বলে যে আপু আপনি কমন জোনে এত জোরে জোরে গেম খেলছেন, কথা বলতে বলে কেউ দেখলো না, কেউ জানে না একটা পর্যন্ত আমি ওখানে ছিলাম, মানে কি হয়েছে এখন পর্যন্ত আমি ডিসকভার করতে পারিনি। আর আমার ইনচার্জ আপু এখনো যখন কথা হয় তখন সে বলে যে এত কাঁদতেছিলেন, এত কাঁদতেছিলেন, আপনার মুখ টুক লাল হয়ে গোল হয়ে ফুলে আছে, আমরা ভাবছিলাম কে থামাতে পারবে, কি হয়েছে আপনার। পরে আমি বাসায় ছিলাম এক দুই মাস পরে, আবার ওখানে যে আমি সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এরপরেও আমি আমি আমি কখনো একা ঘুমাই না রাত্রেবেলা, রাত্রেবেলা আমার বোনের সাথেই ঘুমাই সব সময়। আসতো আমার বড় বোনের সাথে আমি ঘুমাতাম রুমের মধ্যে, মানে ওই উইদিন ওয়ান উইক ও আমার সাথে রুমে ছিল, হঠাৎ করে ওর মনে হয় কোনো কল আসছে, সবারই তো রাত্রেবেলা পার্টনারের সাথে ফোনে কথা বলতে পারে, সে হয়তো বা লিভিং জোনে চলে যাচ্ছে, গিয়েছিল জানি না কোথাও গিয়েছে ফোন নিয়ে। সো লাইটটা অফই ছিল রুমের মধ্যে, আমি আর কিছু বলি নাই ওকে যে লাইটটা অন করে যাও বা আমাকে একা রেখে যাও না, একটা বাজে এরকম টাইমে। তখন ও চলে যায়, চলে যাওয়ার পরে আমি আবার সেদিন রাত্রে অনেক কান্নালাম, কেন আমি আমার এক সাইডে ফোন চালাচ্ছিলাম, সে পিছনে থাকে, সে চলে গিয়েছে, আমি দেখেছি দরজাটা লক করে ফেলেছে, তারপরে আমার মনে হচ্ছে দেয়ার সামওয়ান বিসাইড মি এন্ড সেম সেম স্ট্রাকচার
2: এবং সেম ফিল, রাইট,
0: সেম স্ট্রাকচার,
1: জব্বা পরে
0: সেম হাইটের একজন মানুষ পাশে আছে। এন্ড আই ওয়াজ লাইক এটা নিতে পারবো না আমি, আর আমি কি করলে আমি এখান থেকে ফ্রি হতে পারি। তারপরে আমার আম্মু অনেক দোয়া দৌড় পরে আমাকে পানিতে ফু দিয়ে খাওয়িয়ে অনেক কিছু করেছে, বাট এখন পর্যন্ত মানে আমার মনে পড়লে এই জিনিসটা, এই সিচুয়েশনটা, I can feel the same way ওই দিনটাতে যা হয়েছিল। অ্যান্ড তারপর থেকে আমি বললাম যেটা আছে, আমি অনেক কিছু মেনটেন করে চলার চেষ্টা করি, যেমন মাগরিব আফটার মাগরিবের আজান মাথায় কাপড় থাকে যেন, কারণ যদি হ্যাঁ অবশ্যই জিন আছে আমাদের ধর্মে যেহেতু লেখা আছে, বাট যদি আসলে এরকম কিছু সাথে থেকে থাকে যাতে লং টাইম আমার সাথে না থাকে, কারণ আপনি দেখবেন যেটা আপনি কখনো নিতে পারেন না। সো আসলে আমি চাই না যে আমার এই জিনিসটা আবার ফিল হোক বা আমি মনে করি যে কেউ আছে, এটা আমি চাচ্ছি না আর দেখতে। তো
2: মাঝখানে 6 বছর গেল, এর মধ্যে কি মনে হয় না যে আবার এই ধরনের মানে সেই জিনিসটা,
0: আমি যখন যখন ফিল করি যে এরকম হতে পারে বা
2: মানে এই ব্যাপারটা এরকম হয় কিনা, যে ইয়ার ইজ সামওয়ান,
0: অবশ্যই, কিন্তু অবশ্যই, কিন্তু চাই না যে একা থাকি, যাতে আমি ভিজিবল কাউকে ফিল করি এরকম চাই না আমি।
1: ওকে সিলভানা, আপনার এই ঘটনাটা শুনে আসলে খুবই আমার আমার কাছে খুব লোমহর্ষক মনে হচ্ছে, মানে মনে না গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে, বা আপনার এক্সপ্রেশন আমি খেয়াল করছিলাম, আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম যে আপনার চোখের ভাষা, এই যে অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে, মানে মানুষের লাইফে হয়েছে কি সাফি যে ভূত সামনে এসে আমাকে মারবে এইরকম কোনো ঘটনা লাগে না, হচ্ছে যে আশেপাশে কিছু একটা হচ্ছে, এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনি এনাফ পরিমাণ ভয় পেয়ে যাবেন। এবং এই যে সিলভানা যে বলছিল যে স্টোর রুমের এইদিকে পাশে

0: থেকে ঘুমিয়ে পড়লো, পরের দিন দুপুর একটাই উঠলো, বা ওনাকে দেখে কিভাবে ঘুমালো বা অজ্ঞান হয়ে গেল তারপরে কিছু হলো কিনা,
1: সবকিছু আসলে অনেক প্রশ্ন আসলে আলোচনার আছে। প্রথমে আমি একটু হোস্টেলের ইস্যুগুলোতে আসি। হোস্টেলে অনেকেই থাকেন, হয়তো আমাদের যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই থাকেন। আমি হোস্টেল সম্পর্কে কোনো নেগেটিভ থট স্প্রেড করতে চাই না, আমি জাস্ট কিছু বিষয় একটু বলতে চাই। যে দেখেন, হোস্টেলটা তো আসলে একটা সাময়িক হোস্টেল, নট অনলি হোস্টেল, তারপরে আমরা জানি যে লিভিং হোটেল, আমরা মাঝে মধ্যে যেখানে থাকি বিভিন্ন জায়গায় ট্যুরে, এই জায়গাগুলো মানে থাকার আগে একটু ভালো করে একটু ফাইন্ড আউট করা দরকার, আশেপাশে একটু খোঁজ খবর নেওয়া দরকার। এখন অনেক সময় হয় যে উপায় থাকে না, ধরেন আমি এমন কোন অঞ্চলে গিয়েছি যেখানে একটাই হয়তো ভালো হোটেল আছে।
0: না, এখানে এখানে সেটা ঠিক আছে, এখানে আমি আপনি খেয়াল করে দেখেন যে অনেক আগের একটা এপিসোডে আমি বলেছিলাম যে আমি তো একটা হসপিটালে জব করছি, আমার একজন সিনিয়র, অনেক সিনিয়র অ্যানেস্থেসিস্ট বলে, মানে অজ্ঞানের ডাক্তার।
1: হ্যাঁ,
0: তো অজ্ঞানের ডাক্তার লাইলা ম্যাম, তো লাইলা ম্যাম যখন চিটাগং মেডিকেলে পড়তো, অনেক আগের কথা,
1: আমরা শুনেছি
0: যে হলে যে রুমে থাকতো সেই রুমে জানালা দিয়ে রাতে এইটা ওটা কেউ দিয়ে যেত আবার নিয়ে যেত, তো একদিন সরাসরি দেখতে পেয়েছিল যে
1: এইটা হয়। এর কারণ আছে, এখন এটার বেশ কিছু কারণের মধ্যে আমি বলি। এখন অনেকে মনে হতে পারে যে কি ব্যাপার ভাই, বাড়িও তো রড সিমেন্ট দিয়ে বানাইছে, হোস্টেল রড সিমেন্ট দিয়ে বানাইছে, তাহলে তফাতটা কোথায়? তফাতটা হচ্ছে ঘন ঘন চেঞ্জেস। আপনি কিন্তু জানতেন না, আপনি যে রুমে ছিলেন আপনার আগে ওই রুমে কে ছিল তাকে আপনি চেনেন না, তার আগে কে ছিল তা আপনি চেনেন না। এরকম একটা হোস্টেলে প্রচুর পরিমাণ পিপল চেঞ্জ হয়। এখন এতে করে যে বিষয়টা হয়, ধরেন একটা রুমে আপনার আগে যে মেয়েটা ছিল বা তার আগে যে ছিল সে হয়তো ব্ল্যাক ম্যাজিক সাফার করছে। এখন এই সমস্ত প্যারানর্মাল এন্টিটি গুলোর একটা বিষয় হচ্ছে এদের স্মৃতিশক্তি এবং বুদ্ধি কম, এদের উগ্রতা আছে, ওরা খুবই অ্যাগ্রেসিভ, বাট ওদের কিন্তু ব্রেইন নাই, সো ওরা চিন্তা করতে পারে না। এখন যেটা হয়, একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান যখন তাকে কোনো একটা স্পেসিফিক লোকেশনে পাঠায়, এখন ধরেন হোস্টেলের ধরেন 304 নম্বর রুমে একটা মেয়ে থাকে, এখন এই যে 304 নম্বর রুম, একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান কিন্তু ওর লোকেশন হিসাবে 304 নম্বর রুমটাকে লোকেট করবে। ধরেন আফটার বিফোর 3 মান্থস সে হয়তো অসুস্থ হলো বা কিছু একটা হলো, সে হোস্টেল ছেড়ে দিল, কিন্তু 304 নম্বর রুম তো আর ধ্বংস হয়ে গেল না, এখানে আপনার পরে আরেকজন আসবে, তারপরে আরেকজন আসবে। এখন ওই যে এন্টিটিটা, মানে ব্ল্যাক ম্যাজিশিয়ান যাকে এখানে পাঠিয়েছে, ওর শুধু মাথায় এটাই থাকবে যে 304 নম্বর রুম হচ্ছে আমার লোকেটেড এরিয়া
0: এবং এখানে আমাকে থাকতে হবে
1: বা এইখানে আমার, এখানে মানে। আর একটা সময় হয় কি, ওদেরও একটু ভালো লাগা কাজ করে কিছু বিষয়। এখন ধরেন 304 নম্বর রুমে হয়তো পরবর্তীতে যে মেয়েটা আসছে, এদের কিন্তু আমার ভালো লাগার অনুভূতি আছে, ধরেন দেখলো যে না এই মেয়েটা সুন্দর বা থাকা উচিত, ও দেখবেন ওখানে থেকে গেছে। এখন তাহলে পরে যে মেয়েটা আসছে 304 নম্বর রুমে, ও কিন্তু কিছুই জানে না, ইভেন ও ব্ল্যাক ম্যাজিকের সাফারারও না, কিন্তু তারপরেও ও অনেক অদ্ভুত বিষয় শেয়ার করবে, মানে সাফার করবে, কারণ ও তো ওই রুমেই আছে এবং ওই রুমে কুটিনাটি কিছু না কিছু ঘটতেই থাকবে। শুধু এইটাই না, ধরেন ওই মেয়েটাও চলে গেল, তারপরে আরেকজন আসতো, কিন্তু ওই এন্টিটির আওতায় কিন্তু এই লোকেশনটা চলে আসছে,
0: তবে
1: একবার সে চিনে ফেলছে।
0: শাফি, এখানে মজার বিষয়টা হচ্ছে যে উনি খুব লাকি যে আসলে,
1: এটা আমি বলতে যাচ্ছিলাম,
0: অজ্ঞান হয়ে গিয়েছে বা ঘুমিয়ে পড়েছে,
1: এটা আসলে অজ্ঞান না,
0: এর ভেতরে কিছু হয়নি ক্ষতিকর,
1: এটা আসলে অজ্ঞান না। এখানে আরেকটা বিষয় আমি প্রথমে বলে আপনাকে ভয় পাওয়ার জন্য বলছি না, একদম ফ্র্যাঙ্কলি বলছি, আপনি যেটা ইয়ে করবেন, আপনি এটা আসলে সেন্সলেস হওয়া না, তখন আপনাকে আপনার মধ্যে ইলিউশন ক্রিয়েট করা হয়েছিল, আপনার ইলিউশনটা ক্রিয়েট করাই হয়েছিল ঘুমানোর জন্য, আপনার আসলে ওইভাবে কোনো ক্ষতি করেনি। কিন্তু এই যে বিষয়টা, পরে কিন্তু ব্যাপারটা আর 3 তলা পর্যন্ত ছিল না, আপনি বাসায় ফেরার পরেও কিন্তু আপনি ব্যাপারটা ফিল করলেন,
0: মানে এবং আপনার পেছনে পেছনে সে ছিল, যেটা বলছিলেন যে যে রুমমেট সে তো ফোন কলে একটু পাশের রুমে গিয়েছে, এর ভেতরে আপনার সেই ভয়ঙ্কর যে ব্যাপারটা জব্বা পড়া, সে আবার পাশ কাটিয়ে চলে গেল, তার মানে বুঝাচ্ছে যে আপনি একা থাকলেই সে আপনাকে।
1: এখানে একটা বিষয় আছে যেটা, সেটা হচ্ছে আমি কখনোই আপনাকে এটা মানে ভয় পাওয়ার জন্য বলছি না, আমার মনে হয় আপনি যেহেতু, আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে এই 6 বছরে কি আপনার পরবর্তীতে আরো কখনো কখনো এটা ফিল হয়েছে কিনা, এটার একটা বিশেষ কারণ হচ্ছে আপনার যদি সম্ভব হয় আপনি কোনো একজন প্যারানর্মাল স্পেশালিস্ট যিনি আছেন, আমি অবশ্যই বলছি অবশ্যই চেষ্টা করবেন কোনো কবিরাজ বা অন্য কারোর কাছে না যেতে, স্পেশালিস্টদের হিসাবটা আলাদা,
0: মিডিয়া স্পেশালিস্ট বলতে কিন্তু আবার খুব ভালো জানেওয়ালা আলেমও হতে পারে,
1: আলেমও হতে পারে, সামটাইমস আবার দেখা যাচ্ছে উনি আবার কোন ইউনিভার্সিটির প্রফেসর হইতে পারে, হ্যাঁ দেখে বোঝাও যাবে না যে সে অকাল্টিজম সম্পর্কে জানে, কিন্তু সে জানে। সো যদি কখনো পান আপনি তার থেকে একটু কনসালটেন্সি নেবেন, কারণ এই বিষয়গুলো হয় কি, হয়তো আপনি যেটা বললেন যে এরপর আপনি আর একা থাকতেই চাননি, থাকতে চাননি বলে অনেক কিছু হয়তো অনেক সময় স্প্রেড নাও হতে পারে, কিন্তু আলটিমেটলি একটা ব্যাপার এন্ডিং মানে কিন্তু এন্ড না, এটাই আমি বলছিলাম যে এই বিষয়গুলো এরকম যে এই সমস্ত এনার্জিগুলো নজরে একবার পড়লে যেটা হয়, যেমন ওই যে বললাম যে একটা রুম, এরপরে এই রুমে অন্যান্য যে মেয়েরা আসছে তারা সাফার
0: না, তবে
1: আবার এখানে একটু বলি, এই মেয়েরা আবার যখন ফিরে যাচ্ছে বাড়িতে তখন তারা বাড়িতে গিয়েও সাফার হচ্ছে, কারণ এই এনার্জিগুলো কাইন্ড অফ অনেকটা কি বলে এটা একটা অসুখ স্প্রেড করার মতো, যেমন করোনা একজনের থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন।
0: এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে উনি চাইলেই কিন্তু হুট করে এটা রিমুভ করা সম্ভব না,
1: এই জন্য বললাম যে কনসার্টে
0: বলেছিলাম যে আপনার মতো এই ঝামেলা আমার একটা সময় গিয়েছে, তো পরে আমার আম্মু একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায়, অনেক খুঁজে বের, তান্ত্রিক খুঁজে বের করা সো টাফ, ম্যাক্সিমাম ভণ্ড কবিরাজে ভরা, তো এমন একজন মানুষের কাছে নিয়ে গেল, যাওয়ার পরে আমাকে একটা তাবিজ দিয়েছিল, তো আমি আবার তাবিজ পড়তে খুব ই ফিল করছি না এটা আমি কেন পড়ব, কিন্তু যখন পড়লাম পড়ার পর থেকে এখন পর্যন্ত লাইফে ঝামেলাটা হয়নি। তো যাক, অডিয়েন্স
1: এখানে আরেকটু যুক্ত করার আছে, যেমন আপনি বলছিলেন যে আপনার ফোনটা কাজ করছিল না, ঠিক ওই সময় আমি এবং রনি ভাই বলেছিলাম যে
0: এরকম আমাদের অনেক ঘটনা ঘটেছে।
1: এটা আবারও অদ্ভুত বিষয় হচ্ছে এই অমানিসা একটা একটা শো, যেখানে আমরা আসলে নট অনলি উই জাস্ট টেল স্টোরি, এটা এক সময় মানুষের অনেক কাজে দিবে, আমার মনে হয় আর্কাইভটা এক সময় মানুষের অনেক কাজে দিবে, মানুষ অনেক কিছু নিজে নিজে ক্যালকুলেট করতে পারবে। আপনি যে কোনো জায়গায় প্রকৃত অর্থে যদি আপনি কোনো এনার্জির সম্মুখীন হন, আপনি দেখবেন সেখানে আপনার কোনো ডিভাইস কাজ করবে না, নট অনলি ফোন।
0: এটা আমাদের অনেক জায়গায়
1: আপনি হরর মুভিতে দেখেন না যে ভূত আসতেছে সময় ব্লিঙ্ক করে, লাইট ব্লিঙ্ক করে, এই ব্লিঙ্কটা আসলে এগুলো তো এনার্জি। আপনার ফোন তো আলটিমেটলি একটা নেটওয়ার্ক বেসড ডিভাইস, ওটা তখন কাজ করবে না, ইভেন ইউ ক্যান ইউজ ইউর ক্যামেরা টু।
0: না একবার হয়েছে কি যে আমার বাসায় কারেন্ট আছে কিন্তু আমার রুমে লাইটটা অফ হয়ে যায়, পরে আম্মু আবার খুবই সাহসী, আম্মু আবার আমি তো ভয় পাচ্ছি চেয়ার নিয়ে এসে লাইটটা খুলে দেখেন না লাইট ফিউজ হয়নি, তার মানে ঘটনা কি, ঘটনাটা বের করতে পারেন। যাই হোক,
1: বাড়িতে যাবেন গিয়ে দেখবেন আপনার ফোনের নেটওয়ার্ক নেই, আপনি প্রথমে বুঝে নেবেন যে এখানে একটা বিষয় আছে, অনেকে মনে করে যে হয়তো এটা ব্যাকওয়ার্ড জোন এই কারণে হয়তো বা নেটওয়ার্ক নাই, কিন্তু আমি এই জিনিসটা এখন টের পাই, ধরেন এই বাড়িটা থেকে আবার বের হলেই নেটওয়ার্ক আছে, সো নিশ্চয়ই টাওয়ার এত দুর্বল হয় নাই যে একটা বাড়িতে নেট পাওয়া যাবে না, একটা রুমে নেট পাওয়া যাবে না, সো এই ব্যাপারগুলো কিন্তু।
0: আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং
1: ধন্যবাদ,
0: কৃতজ্ঞতা জানাচ্ছি যে অনেক কষ্ট করে হলেও আমাদের স্টুডিওতে এসে জয়েন করেছেন, এবং অডিয়েন্সের জন্য কিছু বললে বলতে পারেন, অনেকেই দেখছে আপনাকে,
2: যেহেতু আমি আপনাদের অডিয়েন্সের সাথে নিউ, একটা কথাই বলবো সেটা হচ্ছে সবসময় স্টে সেফ, যেখানেই থাকেন না কেন
0: নিরাপদে থাকুন,
2: একটু বুঝে শুনে কোনো কিছু কিউরিয়াসিটি, অবশ্যই কিউরিয়াস হওয়াটা নর্মাল, বাট সবসময় একটু বুঝে শুনে প্রত্যেকটা স্টেপ নিয়ে লাইফে,
1: নট বি ওভার কিউরিয়াস,
2: জাস্ট লাইফের কোথাও গেলেই বা কোথাও ট্যুরে গেলেই বা কোনো হলিডেতে না, প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা জায়গায় ইভেন আপনার অফিসেও স্টে সেফ, সবসময় চেষ্টা করবেন যাতে একটু ভেবে চিনতে প্রত্যেকটা স্টেপ নেয়া।
0: কিছুদিন আগে নিউজে দেখছিলাম যে প্যারাসাইলিং করতে গিয়ে বা পড়ে গিয়ে মারা গেল, তো অনেক কিছু বেশি কিউরিয়াস হওয়া ঠিক না। শফি, আজকে আমরা শেষ করে দিচ্ছি,
1: দর্শক
0: সময় হয়ে গেল, আশা করি আপনারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত আছেন এবং আগামী পর্ব পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং অমানিসার যারা লিসেনার তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আবারও খোদা হাফেজ, ভালো থাকবেন।

টাইম চেক, এখন সময় রাত ১২টা।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: Shun Chen, Taka FM 90.4.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলেন কিন্তু।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: FM 90.4.

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: এক নেশন এক স্টেশন।

0: KFM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।